লাকি আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ফকেব চকসি রেডিও নাকার জুদুন কাদোগাভেয়া রাদাফান নীলি ইলিটা তেরনপি কার্ডম নাংপা জেরসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিকলম পিনিকে পাই পাই নিফাই থংকেপ ভমকুরুয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারোয়েসি রা টকবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেনসিতামি নাংলিতুম আকাশবাণী দীফু আজাইমেক আর্জু ইকলংজি বিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে দেঙ্কি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সেরডিহুন বেপি লাপেন বাংফু বাংফি কে থনকেওয়ান আসাই কেক্লেমা বাংকি সনসিরাম টিসু

লাকি আকাশবাণী দীপু বিনিয়া ট্রান্সমিশন লঙ্কু পিপিয়া জাই মেক্সিকরত কাপার জুপনিক জিমা নন পেন চেথান মেক্সিনং পরফাই ট্রোরা মিনিট কেবা পর্ণাং লিতুম আসন আসন কাংডুক কার্ডমালুন আর জুয়েক লংজি পরফাই ট্রোরা মিনিট থংকেব্রা ফ পর্ণাং লিতুম পিনিয়া হিরজির আর জুয়েক লংজি পরফাই ট্রোরা মিনিট থংকেব্রা সিরকেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জুয়েক লংজি পরফাই ট্রোরা মিনিট প্লিকেবা পর্ণাং লিতুম আসন আসন কার বিলুন বারিম আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পর্ণাং লিতুম ক্লিম সুমার আজাইমেক আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকেবা পর্ণাং লিতুম আসন আসন লুন চিতু আর জুয়েক লংজি পরফাই নের কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আলম বিলম আজাইমেক আর জুয়েক লংজি পরফাই সির কেবরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুয়েক লংজি পরফাই সির কেবরা মিনিট প্লিকেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুয়েক লংজি পরফাই কেবরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম ফান্ডার টেরন পেন লামজির আর জুয়েক লংজি লাপেন আডুন টু স্যামসন ইং টি পেন লামজির আর জুয়েক লংজি পরফাইক্রি সিয়া পর্ণাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংডেং ফারোই সিরা থংকেব্রা ট্রক্সি মন কি বাত আজাই মেকালং প্রাইম মিনিস্টার আকিহাই নরেন্দ্র মোদি আনিং আরলো আলাম থে কেজাই আর জুয়েক লংজি পরফাইক্রি সিরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম গুয়াহাটি পেন কাপাচিটাক ইংডেং ফারোই সিরা থংকেব্রা ট্রক্সি মন কি বাত আজাই মেক আসামিস আলাম লারপেন আর জুয়েক লংজি পরফাই ক্রিহিনিয়া পর্ণাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন পেন কাপাচেটাক মন কি বাত আজাই মেক কার্বি আলাম লারপেন আর জুয়েক লংজি পরফাই প্লিরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা আলুন বারিম আর জুয়েক লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লুন বারিম আর জুয়েক লংজি পরফাই ফ পর্ণাং লিতুম রং রোবাজাই মেক আংডেং আলং ট্রেসি রং পিপি লাপেন উর্মি রং পিপি আংবং চিহু চিপুত আর জুয়েক লংজি পরফাই ফরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জুয়েক লংজি পরফাই ফরা মিনিট থংকেব্রা এসিয়া পর্ণাং লিতুম কার্বি লুন বারিম আর জুয়েক লংজি পরফাই ফরা মিনিট ফকেবা পর্ণাং লিতুম লামজির আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিয়া পর্ণাং লিতুম স্যাং পিমারা জাইমেক আংডেং আলং কাজক ইংটিপি লাপেন হুনমিলি ক্রোপিয়াংবং চিহু চিপুত আর জুয়েক লংজি পরফাই ট্রগ্রা মিনিট থংকেবা পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামারজান কালিয়ালুন আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিয়া পর্ণাং লিতুম কার্বি ডের লংরি চিংহনালুন আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামারজানালুন আর জুয়েক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম অক প্রাণা জাইমেক আর জুয়েক লংজি পরফাই নের কেব আ পর্ণাং লিতুম গুয়াহাটি পেন কাপাচেটাক মন কি বাত আজাই মেক আর জুয়েক লংজি পরফাই নের কেব রা মিনিট থংকেবা পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামারজান আলুন আর জুয়েক লংজি পরফাই সির কেব রা মিনিট ক্রেপ হ পর্ণাং লিতুম লামজির আর জুয়েক লংজি লাবাংসোলাম জির কে পিনে আকাশবাণী ডিফু পেন কে রত কাপাচে তাক চেংজি আজাই মেক ইকব পরফাই সির

কে প্রমিনি থংকে আবার পড়না লিটু আকাশবাণী ডিপো স্টেশন পেনকাপা চেটাক মন কি বাদা যাই মেক কার্বি আলাম লারপেন কে রত কি রুইঠু আর জু এক লংজি লাপন হ্যানলো পিনিয়া ট্রান্সমিশন লং কে রত কাপার জুজিয়া যাই মেকি লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফায় ট্রগ্রা মিনিট ভ প্লেংটি ডক ডক লাসে নাং লিতুম দিল্লি পেনকাপা চেটাক ইংলিশ আলাম পেন বীরতা আর জু এক লংপো

0: Rashtriya Swayam Sevak Sangh, RSS chief Mohan Bhagwat has said that a Hindu who believes Muslims should have no place in India ceases to be a Hindu, asserting that Hindutva recognizes the dignity of every human being and accepts different parts to the same truth. Speaking at One World, One Humanity Faith Leaders Conference in New York, Mr. Bhagwat recalled a question posed to him by Muslims during a lecture series in Delhi in 2018, where he answered the same. He said Hindu identity required an acceptance of religious diversity and the equal worth of every individual. In women's cricket, India will begin the T20 Asia Cup campaign against Thailand today at Dubai International Cricket Stadium. The match will start at 8:30 p.m. Indian time. And that is the end of this news bulletin.
1: লাগে আকাশবাণী ডিফু জাইমে কেবাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ লংপেন সিতামি নাংলিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আর্জু ইগলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট কে প্লেংটাং লাসি আদুনথু কাংডু কারডম আলু না যায় মেকাং ডেঙালং কেচেংসি নেলসন তক বিপেন কিলো নালুন আর্জু ইকসিনাং আলু নালামথে চেথান উন এ আদান পেনাপদ ততাংতে আর্জু ইকসিনাং

0: কেতাং বলন রে চাইদি আল্লার কর্মান্ডু আলং কে জাব আমঞ্জির বাই নেসেং কংসাম লাসন সি কার ইল লাহেন লো আহপে ইপি আপুর থিমি মন্টু সি মঞ্জি ও সিংক্রেং পি চি ফং চেলো জি পুনে কাজাদি সেং চেখাং উন এ সিনে পিনি নে সেং নিসেং কাদের ডু চিচি নি নেপেন লানে ইনো সাম্পুং ওয়েট আসামি আদাব কংথ্যাং আর এ আপন সের হুন মেলান কং হু লোটি চেচার ফ্রিফ্রি নিং ক্লুচে বিনং বংশ আপর কিমি রানাম কসরজন বংশ আলির হিরজের ফাংচুপি
1: লাপন আপনং লিতুম হিরজির ফাংচুপি কিহির হিরজির আর্চুইক লংটাংল লাকি আকাশবাণী ডিফু কেনং সত কাপাচিনি আলামজির আর্চুইক থাম ল্যাং হেনলো এপ্রান ল্যাং হেনলো এচি থেলো লাসি ল্যাং পাচি হু ইক দেড়ি কিজুন আল্যাং আর নিবাংতা মিনিট ফপেন মিনিট ক্যাপ আপর আন পার ক্লক পেমেরা পুথত পাংসাম টু আনসি জুনাংজি ল্যাং কাপাসো ই আফুলে আলং আমাতসি পাংসাম নাংজি আকাপ্রেক আফুলে আলং জংসি পাজয়ু পুলোতে লাবং সুয়ালং চিহু থু দে তাহাই দংকর লাপেন লং টুক আকুং আরাই আলং ল্যাং পা চিটিবক লং লিডেট নংজি জংসি লাসন চিটিবক দো পুলোতে লাসোয়া দিমালং ব্লিচিং পাউডার মাটি ব্লিচিং আডুক রিক কালিতে তাই নংজি কিজুন আলং কিবি ইয়ালং বং মাটি আফুলে কাইকে তা দিবের নংজি লাপেন ল্যাং কাচু এন হুতা ইরি পেনসি ফুফেরা আবে কেডো আহার লুং পেনসি ল্যাং চক নংজি এলপিজি মতে চুতুন চুদাং আ গ্যাস আর নাতেং পেন চেথর নাংজি কোদনাত নেকে ভাগপেন গ্যাস কেটেট আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর আ সুইচ ইংকির সেরাকপেন হেম আং হাপি লাপেন ইং হাপসু ইং পুয়েত নাংজি চুতুন চোদাং আ গ্যাস আলং থু আ সুইচ লাপেন রেগুলেটর আ সুইচ দা চুতুন চোদাং তাংদেট আফি ইংকির পামি নাংজি এলপিজি আ সিলিন্ডার পেন আলং থু আলং আন গ্যাস কাপাচেলেংজি আফান মেসেন আর রাবার পাইপসি চেপারি দেং নাংজি এলপিজি কে কায় হুত গ্যাস কে কায় আলাইটার সি এ নাংজি মে কয়চেত আসো পেন কে কে কে দেট নাংজি এলপিজি আলং থু লাপেন গ্যাস আ সিলিন্ডার কেবা আকলে দো পুলোতে গ্যাস এজেন্সি আসাই হেম আলং পনসেরাক সি হাদাক কে ক্লেম আসাই খিয়া তুমভানসি পাপেলাং পামে পেনসি পাসেলাম নাংজি আকাশবাণী ডিফুয়া জাইমে কার্যুদুন জিয়াফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপ পেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী ডিফুয়া জাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন আংলিতুম আরজুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফুয়া জাইমে কেদোয়ান কার্যুদুন জিয়াফান আদা পরফাই ফরা মিনিট ফ ক্যাপ আপর পেন আজো পরফাই ক্যাপ আন এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা টক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেন তানাং লিতুম আরজুলং ইজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আলং পেন তানাং লিতুম আকাশবাণী ডিফু আলং হুমরি দাম ইকতামি কেনাং সৎ কাপ

আচ্ছা নিয়ালাম জি ওরকে লাপোয়ান ইক চটলো। আদন্থু পিনি আসারলাম থে চরুং পা তংরুং চোজার পা তং পার মাতি পিংখাত পামে পাফো সেত লাম থে কেমান থাং দা চিনি নে আমনি দা ফানকে থান আলিং দা ক্রয়পো লুদেত পুচিনি লর আমাত কালি কালাং আপুন পে আরন রে আলাম লাপেন আবিদি পিংখাত পো লাপেন থান পো আফি কে পাসুং ক্রুং মতে পাফো সেত পো আলাম থে লাসি সার পালাম থে ল চরুং পা তংরুং চোজার পা তং পার মতে পিংখাত পামে পাফো সেত পিনিয়া সারলাম থেকে লাপোয়ান বেদলো লাকি আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রগ্রা মিনিট প্লিকে প্লেংটাংলো লাসি আদুন্থু কার্বিলুনবারী মাচাই মেকাংডেঙালো কেচেংসি কাসাং ক্রোপি পেন কিলুনালুন আর জুয়িক সিনাং আলাংলি পেন কিলুন জিয়ালুনকে হনকে প্ল্যাংালুন চেতেঙা জিওর পেন ততাংটি আর জুয়িক সিনাং লাবাংসলুন।

লাপনাপর্ণাং লিতুম কাসাং ক্রোপি প্যান হন কে প্ল্যাঙালুন আর জুয়েক লং টাংল আদুন্থু জর্সিং বে প্যান কিলুন আলুন আর জুয়েক সিনাং আলাংলি প্যান কিলুন জিয়ালুন কে হানরি বং আলুন তো তাংটে আর জুয়েক সিনাং

সেংলং এহান রি আরুণ জং লোহম রিবাং বন নেন পাক চুলন নেদং কাপি থেংক্লং

কর্পি হান্দ্রি বং যুদুন নালাম রং নেশি পেং কে ক্রং সি পেং লেক পাই কম এক্রং চম চম উ চম কে ক্রং।

বং নাংজন পান থেলো নন কেনে লুন সে পোসেং লং নে নাং রেন রেলো বং কে হান রি বং সেং লং কে আসেং বেথি যং কে হন থারি লাং পং পেন থেং ক্লয় আরি পং

0: 9:30 p.m. Indian time. And that is the end of this news bulletin.
1: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
2: ফলাওক ফলাওক অভ্যাস ফলাওক, এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট ফলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
3: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারু ইসিরা টক বরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ লংপেন সিতামি নাংলিতুম আকাশবাণী ডিফু জাইমেক আর জু একলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিরা মিনিট কে প্লেংটাংল লাসি আদুন্থু ক্লিম সোমার আজাইমেক আংডেং লং রংমির ডানা ক্লিম সোমার টুম্পেন আসন আসন ক্লিম সোমার আজাইমেক আর জু এক সিনাং কেজা পনাবেং হুনমিলি ক্রপি ততাংটে আর জুইক সিনাং
4: আপ্রাং সি রিডিও কারজুকে দো আনারারা ফানসিতামি নিলিহিন পেন কার্ডম পাজে রেগলো কার্ডম পিনি নিলি তুমরা ডাক স্টুডিও লং বংশমারে তুম পেন তোমো হেরজির লপেন আসন আসন আলাম চিং কিছে থান জিয়া ফানসি চিসিক পনলো লাসি বংশমার তুমপেন তোমো কেথান হিরজির কি হির পারজুপন পেপ্রাং আলং লিতুমফান আকাশবাণী ডিপুয়া হিন পেন সুরি সুরিয়া কারডম পাজে রিক্লো কারডম তাংতে বিনি বংশমার তুমপেন তোমো হিরজির পারজু জেপ্রাং আলং তুমফান আলং তুমেন সে আরজুপন পাপ্রাং প লাসি আপ্রাং সি কারজুপন জি কে লানি দুং কি দো ফান সে আরজুপন প নাংমেনি কুপুল
5: নেমেন কে থলার ডিয়ার সো ইংলেং পি
4: নাং পো মেন কে কুপুল
5: নে পো মেন কে ব্যাং সে না ইংলেং
4: না পায় মেন কে
5: কাবিন তে মুং পি
4: তাং তে নাং নন কো আ নাং দেং সি চার্লি বম ল
5: ই সি এং দে
4: তাং তে নাং নন কি দুন বম মাই স্কুল আ মেন কে কুপুল
5: লিটল কিড স্কুল
4: চুরু পি গ ল আ দুন টু আ ফান সে আর জুপন প নাং মেন কে কুপুল বং সো
5: নে মেন কে নি মের পে নে ল পি ক্রু পি
4: নাং পো মেন কে কুপুল
5: বিজয় ক্র
4: নাং পায় মেনে কুপুল
5: আঞ্জলি তিমুং পি
4: নাং নন কো আ নাং ডেং সি চার্লি বম ল
5: ক্লাস ওয়ান
4: নাং দে নাং নন কিদুন বম স্কুল মেনে কুপুল
5: আতর কিমি একাডেমি স্কুল
4: চুরু পিগ ল নাং তে পুথর আদুন থু ফানসিয়ার জুপন প নাং মেনে কুপুল
6: সাবিত্রী ভাঙচপি
4: নাং পায় মেনে কুপুল
6: বসা পি রহং পি
4: নাং পো মেনে কুপুল
6: চমাং ভাঙচো
4: নাং দে নন নাং কো আ নাং ডেং সি চার্লি বম ল
6: প্লি আং দেং
4: নাং এডুন স্কুল মেনে কপুল
6: রং মিয়ার ইংলিশ এল পি স্কুল
4: চোরো পিক ল তাং তে নন পুথ আদুন থু পাশে আর জুপন প নাং মেনে কপুল
6: নিলিমেন কে আর চিম সো তিমুং পি
4: নাং পো মেনে কপুল
6: প্রণব তিমুং
4: নাং পায় মেনে কপুল
6: লিকা ইংলেং পি
4: নাং কো আনাং দেং সে চার্লি বম ল
6: ট্রক আং দেং
4: নাং এডুন স্কুল মেনে কপুল
6: হলি চাইল্ড হোম একাডেমি হায়ার সেকেন্ডারি স্কুল
4: চুরু পার পেক ল নাতে নন পুথ আদুন থু ফাঁসে আর জুপন প নাং মেনে কপুল
6: লিলিম্যান লক্ষ্মী তেরন পি
4: নাং পো মেনে কপুল
6: নিপোমেন বেরেন তেরন
4: নাং পাই মেনে কপুল
6: নিপাইমেন কাভে ক্রপি
4: নাং নন কোয়া নাং ডেং সিচারি বম ল
6: হিনিয়াং ডেং
4: নাং এদুন স্কুল মেনে কপুল
6: রংমিয়ার ডান ইংলিশ এল পি স্কুল
4: চুরু পেক ল নন পুথ আবং সোফান আর জুপন থু প নাং মেনে কপুল বংশ
5: নিমেন কে পেংসুমির ক্রপি
4: হং পোমেনে কপুল
5: নিপোমেন কে সুকুর সিং ক্রো
4: হং পায়মেনে কপুল
5: নিপায়ামেন কে বন্তি তক বিপি
4: নাং নন কো আনং দেং সে চার্লি বম ল
5: হিনিয়াং দে
4: তাংতে ননাং কি দুন স্কুল মেন চে থানজি মা
5: নিউডন ইংলিশ স্কুল
4: চুরো পিক ল আনুতিন বং সো ফানসে তামে তাংতে নন তোমো হিরজির কে পার জুপন লে চেং পো নাং মা তাংতে পিনি কমা ল তোমো হিরজির কাপার জুপন চেং ই কে পিনি পিনি কে চেং সি কে বংশ নিমির ফাঁসে আর জুপন প তাংতে নিমির নাং পিনি কপি ল রেডিও কর জরা তোফান কে পার জুপন জি কে
5: লুন
4: কপি এ লুন ল
5: বিশাল ওভারকাম
4: ত তাংতে কাদো কবিতা বংশ নিমির লং লে বিশাল ওভারকাম লুন আর জুদুন হুর ল নাং দে
5: We shall overcome. We shall overcome.

0: We're beautiful like diamonds in the sky. Eye to an eye, you and I. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond, oh. Shine bright like a diamond, oh. We're beautiful like diamonds in the sky.
1: Napaan ba luma? Choro piglo archim sopen jumisen alon kapar jupon apot. Tangte non puthot apong sopenar jupon lo nang. Non puthot bongso laksmi penle. আর জীবন চলো না পিনি কপিল বংশ কপার জীবন জিকে
2: কার্বি পোয়েম
1: কার্বি পোয়েম আপয়েম আমে নে কপুল
2: বারলা ব্যাং বারবার
1: তো তাং তে বংশ লক্ষ্মী লংলে পুথত আর জুদুন চলো নাং দে
2: বারলা ব্যাং বারবার মির জুবে জাংসিক জুবুহু সামি চিচি বুতর বারলা ব্যাং বারবার মির জুবে পাংফার জাংসিক কাপাংফার জুবুহু কাংজার জুবে সকপালার সামি চিংবারবার লুন কান চেপালার বারলা ব্যাং বারবার কাং রিং চিটিমার বোতর নাংকেলার
1: আর মেলো মা আসি কাপড় দোলাং মা লানবেন মা ননে কপিল কাপড় জুপন থি কে
2: চেকলো আলুন
1: তো তাংতে চেকলো আলুন লে আর জুথুনে
2: চেকলো মালং ডিং ডিং মাম কেলক নাং ফিন ফিন নাং ফিন পাংক্রাং লিং চেকলো পি পেন চেকলো সো নাং সো আর নিপন তাংলু পাপো না লিং পাপো না বেহে মা তিকুপ তিকুপ সক নাং টক পাংডুক পাংডুক টেপ তেলাং হিচুং আদুক আদুং মিথান চেকর দুট কিথন আথন অং এলাং টেপ অং লু হিচুং আদুক ইবই চিটি নাং জিলাং
1: পান মেলমা চোরপিক ল বংশ লক্ষ্মী ফান নন পুথ ক্লার্জির সোইংলেং পি পেন লে আর জুপন থুল নাং দে পিনি কপি ল কপার জুপন জি কে
3: রাইমস
1: কপিয়া রাইমস ল
3: উই সে থ্যাংক ইউ
1: তাংতে রাইমস লে আর জুদন দ লাং দে
3: We say thank you, we say please, and we excuse me when we sneeze. That is the way we do what's like, we have manner, we are polite.
1: Lapuan veluma?
3: Dole.
1: Pilanan kapar jupan thuji ke?
3: Win, win, go away, come and get another day, little buddy want to play. Win, win, go away.
1: Dolang ma? Kupila?
3: Row, row, row, a boat. Row, row, row, a boat. Dentist down my street. Merrily, merrily, merrily, merrily, like a down my street. Johnny, Johnny.

0: lapen anu tomo si nang parju ponpo. Arni si thijok e jon langroy langjun damlo. Langki jun ahot ahar chi je thek long lok si bulo. Ninu ki ding lapen ki the alon do pik seta nekeng abang si bi ong chetlo. Nekeng hong plita the dung. Asonte ansu si ne arji mi chot ji lang apotlo. Lason si langjun bom lapen matha bomlo. Jase met ke akeng hong plia pan un an khindelo. Lapuson matha denga horamat mahar kangreng ase arjulonglo. Anke langroy pen kora kap si untik ing namanat ing plonglo. Theng pi lapen rikang ka veadim ke. Kang plong paprap piglo. Seta mahar ta apia pi arplung dun bomlo. Lapuson ing plong bom si ing nam karthat athe ke theng pi lapen rikang do o adim lelo. Anke anu along rikang vurheramat ing plong un ededlo. Charteng bom ta chepajog un eded ahut maharabang hadak lidunrok lapen thijogaphan akereng amat si korboblo. Akeng bihek bom ta thijogaphan rablo. Anu abang ke the dung lapen dinglen seta thijogapran damnang koglo. Lahenlo bongmarlia tum mesen hormu sita ahut penke sung ekruk tathek. Mesen hormu lingle kaike mever kali di. Tangte thijok lapen anu atumo jume ma juno lo.
1: Jume
0: sendi. To tangte pini bongsomara tum phanta churupik lo. Ladak studio long wang pen alang litum. Tomo hirjir lapen lun sita mepar jupon thekapot puthot. Bongsomara tum phan akashwani dipua hin pen. Suri suri kardom pajirik lo kardom.
1: Kardom.
2: Lapuana pornang litum, hunmili krupi penke japon ason ason klimsumar ajaimek arjuik long tanglo. Lake akashwani dipu. Jaimeke wang lake FM benalong pen megahertz. Paroi sira tokbora sirke. News on air app lapen ris ebalong pen sitaminang litum. Akashwani dipu ajaimek arjuik long ji. Kenang sot kapachini alamjir arjuik tha. Polythene lapen plastic a hormu ke en pen chipahelo nangji. Polythene lapen plastic a hormu ka chipari deng a joini tomonte print dong chan lapen langbianta chiho edlo. Polythene lapen plastic a hormu an hemkom hemrai along wardhap thira along adim hili khudra hala daksi wardam ik nangji kalite mithor rutsi ke nangji. Polythene lapen plastic a hormu kachapari deng pen eok e prana phanta henu athike labangso hormu pen ason asona ke so lapen cancer ke so ta chulong thek lasi polythene lapen plastic a hormu chepari deng de detsi akimi ifu ke so bochichi nilote peder de pin pen doctor along chepek langdam sirak nangji athema labangsua phukeso ke malaria kisu mandeta the doctor atum ke thana tengpen via sadlang claim nangji aju meke jang ho chiti malan chi nangji hemkom hemrai along babbi pangramlong le det nangji jongsi akangram do pulote pangthai pemi nangji langbung lang plate anta pavite nangji jongsi do pulote laswadi malong bleaching powder mati bleaching aduk rik kalite tai nangji কিথু কাংচে হরমু আন্তা হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেদেরা এলং আদিম হিলিক হুটপেন হাদাক্সি ওয়ার্ডাম চতনাংজি ল্যাং কাপালি ই আপাই টেপ লাপেন ল্যাং কাপাং পেন আতি বুক জংসি কোনাদনিয়াকে ওয়াকদো পুলোতে মার্থিন পামি নাংজি নিংজিবি ইকথা আর্নি কংসা মপরলোতে হেম আরলো পেন চিতে মাপি কিপ্লুং আসাই ক্লেম নাংজি লাহায়া সাইকে হিজিউং আমি কার উত ফে আমিকে থর লাপেন নন মালম হিথি কুলাদা লং নাংকি ক্ল্যাং চিতে মাপি কিপ্লুং আদোয়াই হে হুই থর লাপেন কাইনাংজি কেনাং সৎ কাপাচিনি আলামজির কে লাপন ইক চটলো

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং

0: দোজিয়ারনি এলাম প্যাংরি পাংদন আদামাসারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নামালাম কুলার কি মি কাংপুয় বেরটা হেম কি মি কিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
1: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
0: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বা প্রাং দা চক জি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
0: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকি আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিলা মিনিট প্লিকে প্লেং টাংল লাসিয়া দুনথু লুঞ্চিত ওজাই মেকাং ডেঙালং কেচেংসি কে সি এস টিকেলাং জুন পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থি ওয়াংনন ততাংটে আর্জুইক সিনাং

0: মানে এবং জংসে পে বুকে হোম এমব্রয়ডারি লাপেন আসন সোনা পে কেরো আজিয়া নিংকে হাং দো পুলোতে দিফু রং থারবে লং জয় কে পেনাং লিতুম হোম রিক তামে কাচিনি মুচজিয়া ফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সির ক্যাপ সির ক্যাপ সির ক্যাপ ফ হিনি হিনি ট্র কে থম
1: লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম বেনালং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামি নাংলিতুম আকাশবাণী দিফু আজাইমেক আর্জু একলংজি নন স্টুডিও ঘুরিয়াপর পরফাইনের কেপ রামিনী থংকেপ প্লেংটাংল লাসি আদুন্থু আলম বিলম আজাইমেক আলং আচন আচন আলুন আর্জু এক সিনাং তাংতে কেচেংসি আলুন আর্জু এক সিনাং আলকা ইয়াগনিক পেনকিলুন আলুন আলুন আলাম থে কাংহন জংসি মিরাসন তে লাবাংসো আলুন আফানাং চুরিং রিদুন লাখে হিদি সাজির দিফু পেন সারাদি রংপি কিমিসন রংপি মিরদান রংপিপি আব্রাহাম রংপি লাপেন ডিমারিস দারুপি ততাংতে আর্জুয়েক সিনাং লাবাংসো আলুন

লপনপর্ণা লিতুম অলকায়গ্নিক পেন কিলুনালুন আর্জুয়েকলং তাংলং আদুন্থু বিজয় লেখে পেন কিলুনালুন আর্জুয়েক সিনাং আলুনালাম থে বাংসো আপেরঠে লাবাংসো আলুন আফানাংচুনিং রিয়াতুম লাকি লাংসুলিয়াত পেন লরেন তেরন থেংতম তেরন লাপেন চিসংগিরি তেরন তোতাংতে আর্জুয়েক সিনাং লাবাংসো আলুন।

লাপন অপর্ণাং লিতুম পখিলা লেকথেপি পেন কিলো নালুন আর জুয়েক লং টাংল আদুন্থু সুরেন বে পেন কিলো নালুন আর জুয়েক সিনাং আলু নালাম থে মান্তুনে মান্তুনে লাবাং সলু নাফা নাংচুনিং রিয়াদুন লাগে সরণ সিং রংপি রেণু ইংটিপি লাপেন হেমটুনি সিপেন তোতাংতে আর জুয়েক সিনাং লাবাং সলুন

দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পড়ভাই সিরকিয়া প্রা মিনিট প্লি কিয়া প্রা ফ প্লিং টাংল লাসিয়া দুনঠু ইংলিশ আলু না যায় মেকাং ডেঙালং কে চেংসি মাইলি সাইরাস প্যান গিলুন আলুন আর্চুইক সিনাং আলু নালাম থি রেকিং বল

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকি আকাশবাণী ডিফু নন ষ্টুডিঅ' ঘূৰিয়াপৰ পৰফাই কেবৰা মিনিট ক্ৰিপ হ প্লেং টাংল লাচি আদুনথু তিৰিম আকাই আজাই মেক আংডেং আলং লৰচুটি আকাই আলামো আপুথাক লামজিৰ আৰ্জুইক চিনাং লামজিৰ কি থান জিয়াবা ফান্দাৰ টেৰন ততাংটে আৰ্জুইক চিনাং।
2: তিরিমকায় লামু কেথানজিয়েবাং ফান্ডারটেরন লাপেন নন নিলি লরচুতিয়া কায়া লামু সি পাথিয়েক পেন থান পাচিনি ইকব তাংতে লরচুতিয়া কায়া লামু আর্জুইথা ইলি কার্বিয়া খাই হাকো কে ইরিচ আবে মেথাং আরিচ কাবিয়া জক আহুত পেন আহুত কে কার্বি খেই কি সুং কে বয় ফোনাংলো সেতা কার্বিয়া খে ফান হেমফু আর নাম নাকাং হন থেপ পিক লাসি খেই কিসুং কে বয় হুদলতে খেই কেরাই কম জিয়াফান লাপেন জুতাং জুবাত কেরাই কম জিয়াফান আপর পেন আপর কার্বি এখায়ালং ইনুত পেন ইনুত নক বে মেহাং নাং পাহাচ্চেলো লাসন সি লরচুতিয়া কায় হতা কার্বি আতুম।

0: Manga kai pen penang an akisung phonang lo laso hut karbia kai kerai kom jia phan karbia ham phang along lorchuti amhang nang theklo karbia kai along lorchuti ta inut anok be pusi phurkimo along hokpon lo seta alangli ke nok be pustame kangtang kang sakaret lapuson ke kali alangli ke kehang kasarlang ase thepik lapen leng pik inglong grihini penanta arjulong seta alangli abangar pumke bihek theoe sankuramuni datumason alangli asike the lapen asike lengajok jomangaron pen methankar bia khey afan pranmui pajoklo arnisi jomangatum karbiarong ron kewang ji palam karbiatum chinimek et ajok lorchuti lapen rat det do anatum kosonsi Chomang aron pen kachepajok jima pualam chingwai chingsai si abidi riponlo. Lasohut lorchutia bang eson abidi thandunlo. Jantari choalong nangtum damra non ke karbita nokbe dolo. Lasi karbi pen chomangang bong ronthama donang nilo. Kethana teng pen karbiatum ta jantapur an birtapale damlo. Bonsita karbiatum kethana lam richo bang arjudar desi. কার্বিয়ারং রনথামানাং তয় পাকলিল সীতা চোমাং আতুম রনওয়াং বেয়াফ্রাং কার্বিয়াতুমকে তোয়ার পিছ দিং আর উই আর এ কে ফো পাং দুসি পেনাং আনা যাকে দিং কে ফো আচেলুন ওয়ান পেটল লাপেন কে হি ওয়ান ও সি তোয়ার পিয়ালং বুইদাম ওলো লাসন সি আর্নি সি চোমাং আতুম কার্বিয়ারং রনওয়াংলো আন কে রন কেওয়াং আতুম আর উই আর এ তোয়ার পিছ দিং কে ফো আচেলুন ওয়ান পেট থেকলংলো লাপেন তোয়ার পিয়ালং হি আদুম কে থে থেকলংলো লাতুমা থালো কোমাচিং অনক বেলোমা লাপন পিন কে পুসি কাফেরে অক চুম্ভুর হারলো লাসনা পরহুত লরচুতিয়া বাং কে ইংলং ক্রেহিনিয়া কে হেলো পেন নাংহাং নাংসার লাংলো আফি কে লাতুম চিনি দেটলো লাকে মাজকতা কালিলো কার্বিয়া নকবে পো পুমাথাসি কাফেরে চিরুই রূপলো লাসনসি লরচুতিয়া কায় হুটকে কার্বি পেঞ্চমাঙাং বং রনথামা আবেদাতলো লরচুতি কার্বি খাই আলং ইনুত আনকবে পুসি নাংচে থাংলো লাপেন আলাংলি আসে পেনাজক মেথাং কার্বিয়া খেয়ে ফান চেরাই কম দুনলো লাসিপিনি আলাংলি লরচুতিয়া ফান খেয়ে আতেরিম পুসি হক পনলো লাপানসি লরচুতিয়া কাহলা মুখে থানকে কাংতন ইগলো কার্ডম
1: লাপান পর্ণাং লিতুম ফান্দার টেরন পেন লরচুতিয়া কাহলা মো আপুথাক লামজির আরজু ইগলং টাংল আদুন্থু দীরচুমায় রংপি আকায়লা মো আপুথাক লামজির আরজু ইক সিনাং লামজির কে থান জিয়াবাং স্যামসন ইংটি
2: লাকে আকাশবাণী ডিফু পেনি নিরি নাংলি তুমাফান দীরচমায় রং পি আকায়লা মুয়া পুঠাকসি নাংলি তুমাফান নাংবান পিল ইলিতুম লাংদাম সিনাং ফুরকিমো মতে ইলিতুমা পরম পুথি জুতাং জুবাদালং দীরচমায় রং পি পু আমেনকে ইলিতুম আর জুলং বমল বন সিতামে বাংসো আর দীরচমায় রং পি কুপি কসনসি কেক্লেম কে দাম মতে কপসনসি চারি চলম পনমা ইলিতুম বাংফুটিন আকার বিয়া তুমতা কাচিনি কেনা সৎ লাসি নীলি নাংলি তুমাফান থিহেক বেন দীরচুমায় রং পি আকায়ালা মি নাংলি তুমাফান কেপাচিনি পঞ্জিয়া ফানসি বর ইপল হারবমান লঙ্কি আকায়াহুত রং রূপ চকিম চরাক পন দেট আফি চারি চালম আফান পেনাং আনা কেনাং সৎ আংদেং আং হয় পেন চেংলক খে আহাম ফাং আলং কেথে কেদিং চারি চালম আফান পিনচং তে কাংল লাসং বং পেন রং রূপ আলং রং সার্থে রং বাসা পি দিউরি ফেরাং কে চারহে পি উচে পি পেনচেং লক কাপ্রেক কাপ্রেক কে লাপুসন হেল সন্থৎসি লাহে হুই চারি চালম আলং পাচেরা পাচেতু দুঞ্জিয়া ফান পুরা রং আসার আতুম মাতে রু হার বামন রিসো ইয়াং আং বং তামে কাচারি কাচালম জিয়া ফান ক্লেং সার পো লাপেন ক্লেং দুন পু আর পু রিসো ইয়াং ফান বিপি পন্ল লাসহুত কেচেং সি আবাং কে দীরচুমায় রং পি আফান সি ক্লেং সার পো আর পু পেক পনল লাসন সি জিরসং অলংতা পেনাং আন জির কে দামাং দেং আং হয় কেপাচুন জি

Ya phan ma tang te rong asar thi a hin pen jir song seng pon det a phi jir song along aron atang pen risui jang tuma phan ke klem ke dam sai do an kapachun pon ji a phan jir song ka chari pon ji a phai mate arpu do lake lapuson hello kleng sarpo kleng dun sodar ke the sodar so sanghorai ke the sanghorai so chengburu ke the chengburup so barlon ke the barlon so motanar e motanar vi langbong ke the langbong so chinhak ke the chinhak so me apai lang apai lapen phankri ke the phankri so tum helo lakado ka ve tum si jirtum isi a phan chari chalom pon pola pen dirchumai rong pia phansi ke thenai arpu mate kleng sarpo arpu pek ponlo lasi non puta dir chumai rong pi hen lo kar bia khelong kleng sarpo ke man cheng abanglo la puson thak thak si adun thu kleng sarpo adun matang te kleng dun arpu ke sam ing ti a phansi pek ponlo lasi non puta kleng dun sam ing ti si kleng dun ke cho cheng pu ilitum a khelong je than ponlo dir chumai rong pi jir song along didi muluri mate didi teron pi pu inut anim so pita patum pani donlo didi achekle kavedet ajoine jirsong along saiyok yepen patum pani dunang koklo bonta bangso jirsong along patum pani ponrap anim so pi mate didi pensi dirchumai ke uwe udon alam chelong pangchenglo lapuson si dambom dambom pen alang letum bahini angbong kaiding pia phan kachoboche yi ansi mathadel dirchumai ke didi aphan kanghon pen muluri pusi ke hang lasi non puta didi muluri po alam amen kachelong bonta pu dirchumai rong pi ke didi pen uve udon alam do voi phitta a ong sopi apok et ke dokok ajoine didi an ningar lo kaiketa ka phere so dokok মর্নিসি কে আং সুপি পেন্সি হেমৃত চুবোচে তা হাইজি পুসি কি তিন দুন্দুত পুসম দিদি আনিং আলু আনিং কে অয় আনিং কাংলিত আহুসি জিরসং অলং পাতুম রাপেট আউয়েতুম দিদি আফান কে থান থান কে দীরচুমাই কে আং সুপি আফান চেহাংদাম এলু লাপেন লাতুমসি চুবোচে পো পু কে থান তাপ আলাম পেন আজৈনে দিদি আবাং আকাফ্রেক কেমাথা কাচিপাসুং পেন আজক বাং থিজক ফাকলেং আফাম মাতে হিলিক আর লো লংথাই কে তট আলং জাংদামসি দিদি মুলুরি কে আপ্রাণ চেয়েনদাম দেল দিদি আপ্রাণ কে দাম জুই আজৈনে দীরচুমাই আনিং অয় আনিং কাংলিত লাপেন কাচিং হন থু অং দিদি আফান আর পোম আমাশি কিবি কক জি পু আনসি কামাথালো লাসি দিদি আফান হা রিল আহেম তাপ আন পন্ডেত সি দিদি আফান বিদাম কগলো পু দীরচুমাই তা আনিং কে অয় আনিং কাংলিত পেন হেমতাপ আংসং দিদি আবাং আর পোমালং আর্নি আর্নি তা কাচিরু কাচার নাপ আনসি দোখাংয়াংলো পু রং আসার্থে হারবামন পেন চেংলক কাডো কাবে আতুম আনতা কাজিনসো দুরা মেখ্রি চেবেন দুন রিবলো বনটা কপুলাং লাপুকে চক চেলো পুসি রং আসার্থে হারবামন কে থান কাপারে পেন বাইলো কিঠিতাং আমনিত কে পুঠত নাংবুর বেলো নাংজং হেলে নাংনি অয় পুসিতা চেকাক জক জেলো আনু তিন আফান্তা বাং আর নাম আতুম আং আং কি পিলো আর নাম নাং কি পি আং আং পেন মাদুতা চেপা জক উনে লাসি নাংনিং চেপা অয় নাং নেলো নাং তুম মেথাং নাং অক নাং প্রাণ চেমা থারা নাংনিং চেপাং তাং নন পুসি পুলো পুসন থান পারে ডেট আফি দীরচুমাই থাক দুনলো রং আসার লাপেন কাদো কাবে মেকার মেথু রিসু ইজাং আতুম বাংহিনী আংবং কাইডিং পি কাছবো চে ই আফান কাছিং কি চেথান তাংডো বন্তা বাং আলাম কারজু পেন দিদি কে আফ্রান চিপাদাম জুইল লাসি নিতুম কাছবো চে লং লে আলার কে আবাং আর পুমামাসি আর হি লং নাংজি পুসি রং আসার আলং আহোবাং জোহাংলো পু রং আসার আবাংতা কাংজিনসো পেন আজক আহোবাং পিল দীরচুমাই তা আহোবাং লং পেন

0: ইডি আফান আ বাঙার পু মামাশি আর হি দেরল লাপুসংসি ইলি ননপুতা চেথান ইলং বমল হার বামনার নি দীরচুমায় রংপি জিরসং আকলেং সারপু আর পু দেংসি জির কেদাম আজুতাং পাংচেং তে কাংল লাসি নন লিপের থে গাংতাং আ কায়া হুত আন্তা দীরচুমায় রংপিতা রং রূপ চুকিম চৌরাক আলং জিরসং চারি চালম মাতে খাই চারি চালম আতিরি মাংথুন আলং আমেন আমুন দুদনু লাপেন ননপুতা দুবেরল লাসি ইলিতুম জিরসং মতে জির কেদাম আপরম জির কেদাম আংথুন লংদাম পলতে রং রূপ জুতাং জুবাত আলং ইলিতুম দীরচুমায় রং পি আফানকে ইলিতুম কেমু দাম বেগনজি লাসি আলাংলি কেক্লেম তেকাং আতেং পেনসি ননপুতা রং রূপ পুনন জুতাং জুবাত আলং পুনন ইলিতুম ননপুতা ক্লেং দোন লাপেন ক্লেং সারপো আমান পিপন বেড়লাং লাপে পিপন বম লাসি হালাসো আহুত রং আসার মতে ইরুহার বামন কেপিনখাট আতেং আরন আতং কে থিক পনসি ননপুতা আচেফং তিন আরং অলং তামে ক্লেং দুন ক্লেং সারপো আতুমসি রিসো ইজাং আফান চারি পন বমপেন ওয়াং বমসি ননপুতা ইলিতুম বাংসু আজুতাং আবাংকে পিনচং বমল লাসি পিনি দীরচুমাই রং পি আকায় লামুকে লাপানসি কাংতন ইগল
1: লাপন অপর্ণাং লিতুম স্যামসন ইং টিপেন দীরচুমাই রংপি আকায় লামো পুথাক লামজির আর্জু ইগলং টাংল লাকি আকাশবাণী দীপু

0: পীঠে পীঠে বিধবা পীঠে
1: নাম কিছু নাম বলবি চুপি নিদিন নিদিন রে কাছে কে

লাপনাপর্ণাং লিতুম ক্লুলিন আজু আতমোপো লামকান আর্জুইগলং তাংলো লাকে আকাশবাণী ডিফু জাই মেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেন সিতামিনাং লিতুম আকাশবাণী ডিফু আজাই মেক আর্জু ইগলং জি কেনং সৎ কাপাচিনী আলাম জির আর্জু ইগথা রিহিং আমে কে পন ই আরি আলং মে থুর উর ঠেকলং পুলোতে কাপা মেপ জি আফান লংচর ইগ্রি আপ্রাংসি কেনাংলি মেন সুইচ লে ইংকিরিক নন লং কেচর কেনাংলি আকিসুং ফো ইক দে জি নাংলি রি জং সি লং চামক পুলোতে ইলেকট্রিক আ সুইচ অ দিক দেড়ি নাংলি আকিসুং ফো দে জি রিহিং আমি কাপা ছেলেং জি আফান পুরা কে ডাক্তং আরি পুথত ইংথুন থু ইগ্রি লাপুসন থাক থাক সি আখে নোটং আ সুইচ লাপেন কি ফুকটং আপলা খাইহুই চেপারি দেং দে দ্যাট সি আকিমি রিহিং আমি কে পন ইয়ানু জগ আলং রিহিং আরি জাংলেন থেকলং পুলোতে অ ডিগ্রি লাপেন ব্যাং আকাপ্রেক আফান তা কাপা অত ইদে জি আফান পিংখা দুনং জি রিহিং আমি দাম জুই পুলোতে মে কাপে বাংথু জি আফান পুরা ট্রান্সফর্মার অফ ইউজ আরি কেলার থু জি আফান ক্লেমিক দেড়ি ল্যাং হেনলো এপ্রাণ ল্যাং হেনলো এচিত হেলো লাসি ল্যাং পাচি হু ইক দেড়ি কিজুন আল্যাং আর নিবাং তা মিনিট ফপেন মিনিট ক্যাপ আন পার্কলক পেমেরা পুথত পাংসাম থু আনসি জুনাং জি ল্যাং কাপাসো ই আফুলে আলং আমাৎসি পাংসাম নাং জি আকাপ্রেক আফুলে আলং জংসি পাজয় থু পুলোতে লাবাংসুয়া ল্যাং চেহু থু দে তাহাই দংকর লাপেন লং টুক আকুং আরাই আলং ল্যাং পাচি টিবক লং লি দেট নাং জি জং সি লাসন চি টিবক ডো পুলোতে লাসুয়া দিমালং ব্লিচিং পাউডার মাটি ব্লিচিং আডুক রিক কালিতে তাই নাং জি কিজুন আলং কিবি ইয়ালং বং মাতিয়া ফুলে কাই কে দা দিব্যার নাং জি লাপেন ল্যাং কাচু এনা হুতা ইরি পেন জি ফু ফেরা আবে কে ডো আহারলুং পেনসি ল্যাং চোসক নাং জি আকাশবাণী ডিফুয়া যায় মেকারজুদুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী ডিফুয়া যায় মেক ইউ

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুঝ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আর আসার পেন মাসি থুর জগ মাসি আর ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোন দাকে হ
0: মি পিগল রসার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ই লং দুন বুঝি বিটার জুল
1: নালি তুম কাদ কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রসার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিৎল রংকাংঠির কপাংঠির আসাই কি আর নাম আসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
1: লবাংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলাত লাপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো
2: মানে এবং জংসে পে বুকে হোম এমব্রয়ডারি লাপেন আসন সোনা পে কেরো আজিয়ানিং কে হাং দো পুলোতে দিফু রং থারবে লং জয় কে পেনাং লিতুম হোম রিক তামে কাচিনি মুচ জে ফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সির ক্যাপ সির ক্যাপ সির ক্যাপ ফ হিনি হিনি ট্র কে থম
3: নিলিতুম কার্জুলং আলাম লাদাক ডিফু রেডিও স্টেশন আলং তা আসন আসন আলাম কাপাচু থ্যাংবার সাইড দো পুতে লাপেন অনপার্টা আদা মাসার মাহাং কে থেক মাই মিটিং আলাম কাপাচু থ্যাং জিয়াবার সাইড তা দোমা
4: দো
3: বা আন্তে লাকে মি পিক আলাম জের ল হে
4: নাংলি তুমিও সে লাকা দো কাওয়েলাম থে আং তোন লাম চিনি জিলি পুতাংতে অল ইন্ডিয়া রেডিও ডিফু স্টেশন আলং নাং হামরি তামে

0: অধ্যায়, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক, আর দেশ আগু।

0: লোকপিয়ল 2027 আমাৰ লোকপিয়ল আমাৰ বিকাশ
1: লাকি আকাশবাণী ডিফু ডাইমেকে ওয়াংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিদামি নাংলিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আর জু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেবরা মিনিট ফকেব্রাহিনী প্লেং টাংল লাসি আদুন্থু নাংলিতুম পরফাই ক্রি সিয়া পর পেন দেলহি পেন কাপাচেতা ইংডেং ভারোই সিরা থমকেব্রা ট্রক্সি মন কি বাত আজাই মেকালং প্রাইম মিনিস্টার আকিহাই নরেন্দ্র মোদী আনিং আরলো আলামথে কেজাই আরজুলং ইটি পরফাই খ্রি সিরা মিনি থমকেবা পরপেনাং লিটুম গুয়াহাটি পেন কাপাচিটা ইংডেং ভারোই সিরা থমকেব্রা ট্রক্সি মন কি বাত আজাই মেক আসামিস আলামলার পেন আরজু ইকলংজি লাপেন পরফাই ক্রিহিনিয়া পর্ণাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন পেন কাপাচেটাক মন কি বাদা জাইমেক কার্বিয়া লামলা আরপেন আরজু ইকলংজি

0: পেন্সি তামি নাং লিতুম আকাশবাণী ডিফুয়া জাইমেক আর্য ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রেহিনী প্লেং তাংল লাসি আদুনছু নাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন পেন কাপা চেটাক মন কি বাদা জাইমেক কার্বি আলাম লারপেন আর্য ইক সিনাং
1: নীলিগা চিংহন দেডারহাট কার্ডম মন কে বাদ নলা বাংসু ইপিসোড কিমি এলং নাংলিতুমকা দো কাবি ফান্তা নীলি পুথ নাংদেং পনফুইগল নাংলিতুমকা দো কাবিতা চিনিল মন কে বাদ কে দেড আরাতা তুম আ কিমি কিমি কাবর ইপন আসন কে পাকলাঙা দিমেগল মন কে বাদ কে দেড আরাতা তুম ইনোভেটিভ আইডিয়াস মাইতে আ কিমি আসন কে পাকলাং আবিদি সুরে কাজেথান চিমুম আচাতাই এগল লবং সং বং পেন পেনং আনা বিদি সুরিয়া বংকে রাত আতুম আমি থাঙা কায়ার জন কচেপ দুক্রু পেনসি কেলং এগলো জ্রুপু জ্রুপি আতুম পেনং আনা পরাপ্রাং সোশ্যাল মিডিয়া লং কমাতনি আবং টক এগলো আসারি একাদাসী

0: rep ideas mate akiniason kepaklang abidi suri kachethan chimum achatai iglo labang songbong pen penang anabidi suria bangke ratatum ame thanga kaya jon kachepadu group pensi kelong iglo jrupo jrupiatum penang ana pora prang social media long komatni abang tok iglo asari ekadasi isikang thir era pora hudneli nangli tuma phanla bangsu alam nangke than longki nilining arong ik piglo lapen ili tuma phur kimu ratapan anju se aningke pahang ji afan nangli ka bor ipon pangcheng tanglo lapen ka langli puthulo labangsu idea bangki joy pick anpu nangli tum labangsu a website along dam ignon lapen ke ko su aning kana bangsi kenang jima nangli isi chongwa ignon nangli hadak joy kepen chini longpu halabangsu a porahut bharat along ko matsi kechari bomma labangsu saye puthak nili ning ing sampik anlo lapen labangso putha klar dak pen ga chini japan nili bor iponlo nili afi chini ponlonglo labangso asai laki mumbai along ke do sriman krishna sesadri gc labangso asai ke klempu ninkarong da malama bangke lapu ikhelo krishna ji alangli labangso a website amen www.bharatrajya.com pusi biponlo alangli hin pen kachepaduk pon aputhak nangli tumka do kavi along anta nangli iknangpo lasineli krishna ji pen phone pen kaching ki japan matha iklo jirpi jirpo atum phone kaching ki japan krishna ji non ili tum along sidulo krishna ji kardom kote nili ka chinia teng bulote nangli ke technology apyo theben da kali history than bang da kali puwa phechi ta me nangli ke technology ke rap en pen history achai chi selam ik detlo lasi nangli ko puson silahai ke klempon thek iklo nilita chini ingtung pik anlo lasi nangli than pachini ikha
1: kurwang thu sir nangli pen kaching kilong ke nili ko pai iklo sir nili puthak na chi than pulote sir nili inut engineer lapen ke mba ke klem tang laso phi nili marketing field anathu dam thu juilo nili lahai ahin klem bom pusitame nili bihek ahut penta history ahin ningke hanga bangke du lasi nili history ahin kupini ason ke claim je phan ningke hang du koson si history ahin kapre ka phan aning ke hang kapabat ponthek jima lapen nili mathalo ili tum jo than ponthek polote ili tuma phan improvement ta do vek ji lapen ke ili tum history phan isia tum ason selam pen si rata phan thanang ji
0: krishna ji bharata phur ki mualong kusong denga bangsi rata tum kachini veknang ji punangli kemata damlo
1: sir ilitum indian history schools college along ethan pon inut jungjungari chu akai alamosi than pachini ponchotiti labangsoa joini kapre kapre ari chu pudam sinang cholas palawas kashmir along karkota dynasty lapenke ahom satum sitame asam along akijum naita ninkan pharot thok jari ponsi methanga jutang jupat lapenke methanga nema putha chepangchu ponlo lasinili mathalo lapuson side selam pon asonte messenger hadak kethe dunga long ria puthak sitame rada phan than pachini ponlongpo
0: krishna ji nangli chepaduk pik anlo nili nangli phan hypothetical question narji glang nangli phan jongsi indiana history along pen bangke thom amuni ta phan kaching ki jithana awards along pulote nangli kumar mat aphan lo kaching ki kang tungke
1: kalang sir lason pulote aphrangsi nili kaching ki jike raja chola mate rajendra chola pen pen alang likhe chola ari chuangbong pen inut kangtang kring lapen kenang sotnai ari chuiklo nili alang li pen chingkilong puasonte alang li Brideswar temple mate gangai konda cholapuram asonson akithya mandir ki kim lapen ke shivji mandir ki kim alang li lapusona sai klem pon lote kewangchi ninkan suri suri phisatami rara phan aningrung pon popu akemata alang li কোনাত পেনসি বিদি সরে কাচেলং পনমা লাপেনকে আলাংলি কোসনসি প্লেনিং কি ক্লেম পনমা পুসি কার্যুকাংতু আদুন্থু কার্যুকাংতু আবাংকে ইন্ডিয়ান হিস্ট্রি লং লাপু আন নং নাম কাচে থাং ক্লং আবাং ফুকে কালি আলাংলি মেনকে হেমু আলাংলি আপু থাকে ইলিতুম ইন্ডিয়ান হিস্ট্রি লং সেতামে লাইন্স হিনি কে থম আনসি চার্লি পনলং চট আসন হেমু আফান ইলিতুম চিনি দাম ও আবাং আবে সেতামে আলাংলি কে ইনোট কমন ম্যান মতে ইলিতুম আসন থাক থাক আমি আলাংলিকে ইনোদ বেহা বেপার কে ক্লেমা বাংফু আলাংলিকে এ মেথাং পেন রিচো গাছে পামা

thir asai along chirap chitu dunlo surikre trokpen abat ajatra along kebang atum ta labang soke pang thir asai along chirap chitu dunlo suri kepen abat ajatra along kebang pen haladak kipang thir asai along chirap chitu dunna tum afan responsible yatri certificate pajir ponlo ladak eson ke project asai ke paklang ta thekl ponlo jatra tum haladak losai lapen ga dho ahi pen biogas selam mate kirla detlo laso pen clean energy swasjyoti pen ajok pakhelan danglo lachon se baba barfani ingthirjer ajatra long kepangthir ta isi asai lapen ningche thepu isi amumang cheplang detlo jirpi jirpo tum ile tumarong along punon rong supi punon ile tumalang roi punon kangthira de mate kadom gardi punon ta ile tum aur adur pensi ajatta chikirla unje lapen jongsi kepangthir asai abangsi ইলে তুমা অত আদুর আলং জগদুল পুলোতে ইলে তুমা দিম তা আঞ্জসে লাংমিপো নীলিগাচিং হন দেদারাত আহুত পেন আহুতকে ইলি তুম আপর কেলি আহুত নিং কে হ্যাং পেন কে ক্লেম আসাই আসু আসা সীতা একাই আলং ইসি কে থে দু আতোবার নাং ইংপু পিদেটিটি লাপুসন থাক থাকসি ভেজালু পুরু জি যাত্রা লাপেন নাগাল্যান্ড আলং ফেক আলং রি আলং কে কাচিংবার আসন্দ ভেজালু পুরু জি কে সাই কাছে টেকি আহেমতুন আলং সি কেথেগে দিংল বিহেগাঙ্কু আহুট পেন্টা আলাংলি আপেয়া পুয়াফান চাই কাছুটিকি লকসে কেথেক দুনল লেপেন আলাংলি কে মির আনিং ডকপিক নিংকানসুরি হিনি রাইং কয় রাইসি আহুট আলাংলি লাসু আনিং কে হ্যাং পেনা জক মাসাপসু আচাতাই আলং মির চু ইপাং চেংল লাসু পেন্থু পেজো পেজো পেন আলাংলি লাসু আহিন ওয়ার্সাই থেক পনল আলাংলি মাথাল পাংরি পাংদন পুনন আকাপ্রেক আরঙাজি পুনন সিতা মির কাকে নাং সতল লাসু আজক ভেসালুজি লাসো আহিন আবং কেক্লেম সিগজিৎ পেন পাপ্রাং পনল লাপুসন আলাংলি লোকেল কৃষি বিজ্ঞান কেন্দ্র আলং পেন সাইন্টিফিক আরন পেন মির কালানা আহিন সে কে এন পনল লাসো পেনথু আলাংলি চিরি সি পেন তা আগে জুম আলংলি আলং সুরি কানে আগলে দুলাস আরং সৌসি কে এ পাংছেংল কেচেংসি কে এ পেন আলাংলি সুরি ফ রা আবাদ আন আমির পাপু পিল জিরপি জিরপো আতুম লবাংসু আসাই কিচুন কে ভেসালুজি আফান ইসিয়া কি মিয়া কেং কাম কাছি জড়ল আলাংলি মির কি ই আসাই আঞ্জসে কাপাচিং থুড়ল লাপেন আপ্রাং কে তে বক্তেরাই আমেথাং আদিম আলংসি মির গাছ নাম আতুম দু চট সীতানন কে নাগাল্যান্ড আংকাং চটকালি দিল্লি লাপেন মুম্বাই আলংতা আলাংলি লং মির কে নাম আতুম দু ভেসালু পুরোজি আকাই আলং পেন ইলিতুম আফান আকেথান আলাম কে লালো জংসি ইলিতুম নিং কে হাং আসন কেক্লেম পেন আসাব চেপা দুকপন থুচেত লাপেন আকিমি আতোবার একে থানা বাংদু পুলোতে ইলি তুম আকিমি লাপেন কিজুদন এপিন আকিমি আবার সাই নাংক্লাং বমজে নীলিগাচিং হন দেদারা ইলি তুমাং বংতলা পুসন আমনে দুপিক মাসাপসু আসাই কে ক্লেম পেন পেজো পেজো পেন লাসো আসাই ইসি আবার সাই কিমি চিকেরলা দেট টিটি উড়িষা আলং দেব্রিগড় আলং ইসি ধুদ্রু কুসুম আরং দো পেনাঙানা নিংকান আপ্রাং মৈথালি ভৈজাজি আনিবাং তা ইং নামা জো দাম ব্যাটিটি আহুত পেন কে মেচে থর্জিয়া ফান থেং চু এন্দাম আহুত পেন কে মাহুয়া লাপেন কিন্তু আর ভো চু এন্দাম আফান দাম্পো আহুত পেন কে হেন উপকা চু এন্দাম লাপেন আকাপ্রেক ইং নামা লং পেন কে লং আসন কি এন্দাম আফান লবাং সো ইং নামা লং সি পেনাং আনা হেম তু নাতুম লাসো ইং নামা জু সি কে রেং জি আফান আবার সাই চু এন্দাম সিদা মেথালি জি দেব্রিগড় আলং ইকো ট্যুরিজম আলং চেপা অকদুন লো লাদাক পেন সে আলাংলি ইং নাম লাপেন নামপি নাম দুর আলং পেন ইসি নিং কে মাথা গাছে লাডুল ননকে আলাংলি কায় আলং নামপি নাম দুর গাছে রায়কমা ফানসি বর ইলো লাপেন লাদাক পেন আলাংলি কেরেং ইয়াবার সাইতা চেলং পনল জিরপি জিরপো আতুম মেথালি জি আকায় আলং বাংসো আকাচেলার নাকি দোপেন কাপ্রেক আসাং পিমার আতুমা ফানসি তামে আনিং রুং পনল পিনি বাং ট্রক ক্যাপসো সে আসাং পিমার আতুম ইং নাম কে রায়কম আলং চিরাপ চেতু দুনল কুমারনে কে নামপিয়ারো কেরেং এট আপিয়া ফান কেরাই কম জি আর পু দেংলো কমান্নে কে বাপ বি আকলাম ইপাং চু জি আফান চিতু দুনলো লাপেন আঝাক আসাং পিমার আতুম ইকো ট্যুরিজম আসাই আলং চিরাপ চিতু দুনলো জিরপি জিরপো আতুম মেথালি জি লাপেন দেব্রিগড় আতুম কটেতে প্ল্যাং মেথাং কেরাই কম সিতামি ক্লেম উন লাপেন পাচুন উন বাংসো কটেতে আতুম আকবর ই পেন ইলি তুম কাদো কাবি আফান পেনাং আন নিংনা পারুংলো জিরপি জিরপো আতুম ইলে তুমা সুপি আতুম আকা হেমান আমাং চিক্লু লং সো আন কেপলে দামলো লাপেন পিয়ঠে আদাং আলং লাসন কা হেমান আমাং বাং সুরি সুসে আসুপি আতুম আফান ভারত কে ইক্লাই ভেটসি পচেরাপ্পো আলাম আর্জুলং লতে নাংলি নিং আরংজে

বাংশ আকবর ই আমেনকে মিশন শক্তিশত পহেল বাংশ আবার চাইপেন ফারুই সিরানের ক্যাপ দেট পিপেন সুরিক্রিহিনী লোচারডি আসমারাতুম স্যাটেলাইট টেকনোলজি কে চারডি লাপেন ইনোভেশন আনাত লংরি আরোগে পাপ্রাংদুঞ্জি আবার চাই লংপন বমলো পাই পাই ইংকয় রাখে থম ন্যাশনাল স্পেস ডে আর্নি বাংশ মিশন পেন ইসি লংমেসেন আমহর উত্তর প্রদেশ গ্রেটার নয়দা আলং থেকলংলো গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি আলং মিশন শক্তিশত ইংডেংহিনিয়া ফার্মান চেংঠুলো বাংশ অপরকে মি আহুত পিয়ঠিয়া ডাংপেন কাপড়ে কাপড়ে গাদেট লাপেন ভারত পেনকে বাংবম ফারুসে লু চারডি অসম মারাতুম ইসিভেট চিংরুমলো ভারত আলু আতক আনু লাপেন হেলো বিং বিং পেনকে বাং কাংবাই তাং লু চারডি অসম মারাতুম সিতামে লাদাখ চেতো দুনলো বাংশ আং টন আকাবর ইয়াকে মাং সিতামে আর্ডি দুকলং লু চারডি অসমার আকাচিরাপ চেতো পেন আজক স্যাটেলাইট চিক্লোপিয়া অরবিট আন কেপলে জিয়াফান চকলিমলো জ্রিপো জ্রিপিয়াতুম নিরিনিংথে দামলো বাংশ আংবং পেনাং আনলো চারডি অসমারাতুমকে বাং জিলাং আপর হুট সায়েন্স টেকনোলজি লাপেন ইনোভেশন আনাত মেথাং আমেন আকাং তুয়াংদেং চেপালি দুঞ্জি নীলিগাচিং হন দেদারাত ননমালম আবোকেদু আথেসেরি আলাম এয়ারসেট প্রুংসেটলো বাংশ আথেসেরি আপ্রাংকে অং দু আতুম চিনি নেলাং তাহাই বাংশ আবিলু লাপেন আদিমান আপ্রাংকে জুমপিক লাংসেতা ননকে বাংশ আথেসেরি ডাইনিং টেবুল আলংসি থেকডংলং পিনি বাংশ আথেসেরি কে অক্রান লাপেন প্রিমিয়াম মার্কেট আফান আকেনাং দুকলো ই তুমগা চতু কিয়ারাত আতুম আফান তা বাংশ আথেসেরি পেন আকিরাবদো অন্ধ্রপ্রদেশ কটপা আলং ওয়ার্ডারাস জি কে ইসিয়াজং থানলো আলাংলি পেনাং আনা নিংকান পেন বক বক লাপেন লোথিসি কাতিকি আর নিশি আলাংলি জিরপো আবিরি আরলো আবোকেডো আথেসেরি কেপাথে থেকলংলো লাসো আফি আলাংলি ইউটিউব আলং বাংশ আথেসেরি আপু থাক তারলিপলো নন আনালাংলি টন প্লিসে আবোকেডো আথেসেরি টিকি দেটলো পিনি আলাংলি বাংশ আথেসেরি তেবক তেরাই আহি থি বরবা আলংসি কেজর আফান থন্দামলো থেসেরে কিমি সাইন্টিফিক আবিদি লাপেন জয় কে পেন চর চলান পেন আজক বিহেক আফাম পেন কেলং আতঙ্কা পেনাং আনাকা চেলার নাংদুলো তামিলনাডু কয়দা কানাল আলং কেদো চুতিকিয়া বাংফু চন্দ্রশেখরঞ্জি হেক্টর আচিতিম আলংলি আলং আবোকেডো কাতিকি পাংচেংলো আলাংলি বাংশ পেন মেসেন আদর্ট আলং পনলো কর্ণাটক চিকমগালারু আলং চুতিকি আরাত আতুমকে কুফি কাতিকি আজো আবোকেডো তা তিকি পনলো বাংশু পান আলাংলি তুমকু ফি লাপেন গুলমরিস পেন পেন পেনাং আন আদর আলে লংলো জ্রিপু জ্রিপি আতুম রংসুপি আর রেস্টুরেন্ট আলং আবোকেডো টোস আলামকে আর্জুলংলো সেটা বাংশু আবোকেডো আ জগ পেন ইলিতুম ইনোভেটিভ চুতুকি আরাত কে ইনকাম তা এসন রিসিপি লোপু পেকলাংলো মাতে মেথাং আদেত আবোকেডো পেন নাংলি টোস আহুবাত্তা নাংবাদলো চুতুকি আরাত আতুম ইনকাম তা নাংবাদলো নীলিগাচিং হন দেট আরাত নিনি নিথমা ফিলোতে চিটিকে থম আর্নি ইলিতুম মহানায়ক উত্তম কুমারজি নিংকান ফারুক এপ্লেং মাহাঙ্গে থেক আর্নি তালানদুনপো জ্রিপো জ্রিপি আতুম উত্তম কুমারজি কে ইনুত ভার্সেটাইল অ্যাক্টর আলাংলি গাছে পার্জান পেন আজক মুনিত আনিং আলং পেনাং আন আনিং কাংসামদলো লামার্জানা নিংকে দক আতুম কেক্রয় কে শ্রীমান সত্যজিৎ রায় কে নায়ক দ্য হিরো লামার্জান স্ক্রিপ্ট কে তকে মহানায়ক উত্তম কুমারজি আফান মুন্থিপা মে পেনসি কে তক পুহেলো বাংশ স্ক্রিপ্ট আলং ইসি ডিগনিটি লাপেন কেপ্রেকজেক আর সিক্রুং ইমোশনেল তা দু পুসি শ্রীমান সত্যজিৎ রায় নিংজেলো কাচেপার্জানা পুথাক কেপারেং বেয়ারজি আফান আলাংলি পেনাং আনচেপা দুগলো উত্তম কুমারজি কে আমেথাং আওত মিশন পেন পেন মুনিত আফান কেরাপ আলাম তা আলাংলি থানপাচি নিপন আলাংলি কায়ার জন্মান্তুনি তা কেরেম পেনসি ওবোপ আবাং কালি পুপেন ইসি থেদুং চারি দংলো কেচেং চেং কে আলাংলি লামারজান লং আবাং জুমপিক সিতামে আলাংলি গেচেপা দুক ইংটনতে দেডলো আলাংলি লা আন কাং তুয়াং দেংকেলে দুনলং কে কাবর ইয়া জৈনেলো জ্রিপু জ্রিপিয়াতুম নীলি নিংদোলাং নীলি কলকাতা ট্রোৎসো বমাহুত উত্তম কুমারজি হেমা থেংনো পেন দামলংলো হালাদাক ইনুদা মুনিত নীলিফান আলাংলি মহর ইপ্যাক নাংপিলো নীলিপুথত মহানায়ক উত্তম কুমারজি আফান নিং আক্লং পেন কার্ডম্পা জিরলো আলাংলি কাইতা ইলিতুম নিং আলু সিদ্ধোভেরজি নীলিগাচিং হন দেদারাত ইলিতুম আজুতাং লাপেন রং আজে ইলিতুম আফুসার ফিসার আংথুন পেন পেন ইলিতুম আংবং কাচিং রুমজি ইসি আবার সাইদো কেবাংজিলাং আর্নি ইলিতুম আনজসে পেনাং আন রং আজে তালনজি চিতিপ্লি আর্নি কে জন্মাষ্টমী রং আজে তলনপন ইকবো চিতিয়াচে ক্লুয়া মাছি বিশ্বকর্মা পূজা তা তলন ইকবো বাংশ অপর হুদ ইলিতুম তেবক তেরাই আরজান কিহি

0: kumlin kitip ajerpo atuma phan manping chipinangji chikloi jon jonia pike dipavoli tanang kililo laban la bangso aphan pijo pijo pen chisik chedang bomlo bangso ronga ji aporhut niliputhot vocal for local alam parnu thuing tung lapen vocal for local ke longle pen kitip amilur ke nam chotkali si bangso ke mangke thedung iltomantu neta hema phan আজাদ হরমু লে চুনাম সিতা ভারত আলু কাছেলাম আহরমু কালাংমা কালিমাপু ল্যাংনাংজি ভারত আলু কাছেলাম আসন আমু আফান নিং চেপাথেসি ভারত আদেদ আফান আমহাং পাকলা ঠেকজি ইলিতুম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আজিরপো আতুম ইনফ্লুয়েন্সার লাপেন সেলিব্রিটিস আতুমতা লাদাখ আর পুথেপিক ভোকেল ফর লোকেল আফান আর ডি পি ইকনন লাপেন কাপড়ে কাতুম আফানতা আর ডি পাপি ইকনন পুনিলিয়া ল্যাংলিতুম আফান চুনিং রিংটুং জিরপো জিরপি আতুম নাংলি দু নাংলি রাই আলং তালাচন আমি দু তাহাই মেথাঙ্কা বট ইপেন হামফাং ফান্থে দু আকাচে লড়কেবান আদাংলি তুমা পুথাক নাংলি তুম মন কি বাদ আফারমান কি দু নাংটক একঠা নাংলি নাং কেলু আকি দোপেন আজক দেট আটক আনু কমাতনি আফান ইসি আকি মিয়া নিং রুং তাহাই নিরি নাংলি তুম আবিদি সুরি আফান চংহং একদিন পো সুরি সুরিয়া কারডম পা জেলো কারডম
1: আকাশবাণী ডিফু স্টেশন পেন কাপাচিটাক ইংডেং ফারোই সিরা থংকেব্রা ট্রক্সি মন কি বাদা জাইমেক কার্বি আলাম লারপেন আর জুইক লং টাংলো লাকি আকাশবাণী ডিফু জাইমেকে ওয়াং লাকে এফএম বেনা লংপেন মেগাহার্স ফারোই সিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ লংপেন চিতামি নাংলিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আর জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই গৃহিণী রামিনী থংকে প্লেংটাংল লাসি আদুনথুনাং লিটু মুম্বাই পেনকাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুইক লংপো পরফাই হিনিয়া পর নাং লিটুম দিল্লি পেনকাপাচিটাক মিড ডে নিউজ ইংলিশ আলামপেন আর জুইক লংজি পরফাই হিনিরা মিনিট ক্রিপ হওয়া পর নাং লিটুম দিল্লি পেনলে থত কাপাচিটাক দো পেহার সামাচার হিন্দি আলামপেন আর জুইক লংজি পরফাই হিনি রামিনী থংকে আবার পর নাং লিটু মুম্বাই পেনকাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জু ঝুলং ইকজি পরফাইনার কে বা পরসিতামি নাংলিতুম গুয়াহাটি পেন কাপাচিটাক ইংডেং ফারোই সিরা থংকেব্রা ট্রক্সি মন কি বাদা জাইমেক আসামি সালামলার পেন কে রত কি রুইটু আর জু ইকলংজি লাপেন পরফাই সির কে বা মিনি থংকে বা পর নাংলিতুম আকাশবাণী ডিফু স্টেশন পেন কাপাচিটাক মন কি বাদা জাইমেক কার্বি আলামলার পেন কে রত কি রুইটু আর জু থুলং ইকজি

লাগে আকাশবাণী গুয়াহাটি বিটার চুইঠা কেথানপনা বাংলি এরন রংপি নেপাল অলংকেদামতাং ঠেলাঙারনি কেপাউবির আলাংকেথে পনফি নন আন বাংফারু সিরা নেরকেপ ইন্ডিয়া মনিরাফান পাজকপনতাং লুপুসি ইংতান আদের আরেনা মিনিস্ট্রি পেনলামথে পাকলাংপন হামফাঙা মিডিয়া অলং কিপিপন ইসিয়া বীরতা আলং ইংতান আদের আরেন মিনিস্ট্রি আলামজাই সারপু রন্ধির জয়সুয়াল কানিংগে পনকে আফ্রাং আবিয়াবং কাবি পিনাতুম আংবং পেন বাংফকেপ ইন্ডিয়া মনিরাতুম পেন বীরতা চি আপন উমতাংল মিনিস্ট্রিগণ কপচিনি পন্থুমা বাংকে নন আনসেটামে আকাপ্রেক বাং ফারুহিনীরা ট্রক্সিকেপ রাফো আমিদাতুম আভিয়াওং লং পনপেলা লাপু নেপালালং মেন মেন লাংকেথে পনালং কি থি পনফাই ফারু ট্রকরা ট্রক্সিকেপ রাফো আন বাদ পনতাংল আর বেলাপেনকে পুথত লাংকেথে মে মে আংরিং কেদু আংবংটা কাপে জকপনাসাই কি অত আসাং পনপেলা নন আন বাংফারো হিনীরা ট্রকেব্রা ইসি ইংটানাডেট পেনাংকিজুই কেলাংফানকে বাং আতুম পেন পেন কাদৌকাবে বাং সুরিপ্লিরা ফারু প্লি সোসিয়া মনিরাফান পে জক পেন মেথাংদিম পাচিদাং পনতাংল আসাম স্টেট পিরথে কেলাং নৌকাপা হেমফুপনা হিন পেন নন হেজং কাপাকলাংপনালামথেয়া টেংকে নেপাল আলাংকেথেয়ালং নিজাং কার্বি আংলং আসর ইনুত আমনিতা আবি আবং আবেলাং মনেরলো পরফাইক্রি ইসিয়াপর মিনিষ্টার সরপো নরেন্দ্র মোদী পেন দেটলাপেনকে ইংটানাডেট আমুদিরাফান মন কি বাত আজাই মেক আলং নিংকেমাথা আলাম কাচিথান পনলং লামথিকা পাকলাংপনকে কাচিংথুর আইন্ডিয়া আফান রাকি কাবে রিসো এজাং আবিদি পেন দেট আদাং সিতামে আতির চিলং পনতাংল আকাশবাণী আমন কি বাত ইংডেং ফারৈসিরা থমকেব্রা ট্রকসিয়াফং মেথাং আনিংকেমাথা আলাম নিংজে পনপেন মিনিষ্টার সরপো মোদী পেন রাকি কাবে রিসো এজাং লাপেনকে ইসি রাকি কাবে ইন্ডিয়া আকেমাং পেন কাপাং চেংপন বাংসো আবিদি আলং কে অং দুং রিসো এজাং আতুম কাচিত দুনা পুথাক নিং কাংসাম আলামথে চিপেকলাংপন আলাং লিকানিংজে কে ইন্ডিয়া রিসো এজাং আতুম অক প্রাণ কে মেসেন আরং বহং লাপেনকে কেক্লার এট আকায়ফান লাকে ইসি কাদো কবিতা কেমাং এ আলাম প্রাইম মিনিষ্টার সৌনিধি যোজনা আলাম তাপাকলাং পনপেন মিনিষ্টার সরপোপেন বাংস আবিদি আজক লাখ লাখ আসাং পিমারাতুম জাকং কিমি কাচেলং ইহালাম নিংচে পম মিনিষ্টার সরপোপেন ইংথির এটপেন কিদু কেথাক পনা পুথাক সিতামে নিংজে পনসি কাংথির এটপেন কিদু আদিম পুলতাংতে হালা সোহাদিম কাচিনি কাছে থাং সিতামে চিপ্রেক ডাক জি পুসি আলাংলি লামথে পাকলাং পম মিশন শক্তি শেট আকেং কামালাম নিংজে পনপেন মিনিষ্টার সরপো কাপাচিনি পনকে ফারুই সিরা নেরকেপ আদেট পেন বাং সুরি হিনী সোসিয়াও সমারাতুম স্যাটেলাইট টেকনোলজি আপুথাক কাচারলি আবারসাই লং পনল মিনিষ্টার কহ হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি মেঘালয়া আরংবং শিলং আলং কেদো আসাম রেজিমেন্ট আতুম রন কাচিকেমু পনাদিমালং ইপি দেট কেরাই কম্পন কেথে নাই কাচিপি আনক বেপো আতুমফান মানপেং চিপি পন বাংসকা কংবাই পনাহুত আকেহাই শর্মা পেন যা কংপোলা পেনকে আহেম আসর আতুম পেন চিংকি চেথান পন আসাম রেজিমেন্ট আতুম আংথুন আবে আসন সি মিনিষ্টার সারপো আফান রং আসার আমান আপেং পেন বাংসো আজাই মেঘালং পাজির পম আইআইটি গুয়াহাটি ইসিকিরিথুয়া বিতুং পেন ইন্ডিয়া গভর্নমেন্ট লাং খিদাত আমিনিশ্রি কিজুনা লাংলাপেনকে রাষ্ট্রীয় জল জীবন মিশন আকেরা পেন মাসাবসো আখরত পেন লংলে আর লো আলাং পেন আর্সেনিক লাপেনকে ফ্লোরাইড কাপেকাক পন কেজয়কে কাংসির আবিদি চকলিম পেন পেকলাং পন টাংলো

0: Kangthaya dem barpibar su chitti igri. Bigyan aron pen kikim kirang barpibar su ka chitti ahem su along si barpibar su chitti nangji. Chuche junje aprang la pen barpibar su dudera phi sabun pen iri charsam nangji. Chuche junje aprang la pen barpibar su dudera phi usumar arikarsam abbi inghoi nangji. Iri chimi ikeng chimi kaita pathi hek nangji la pen pangthir et nangji. Barpibar su kidamahut king of kalite sendel chitho nangji. Usumara phanta barpibar su kidamahut king of kalite sendel kithon abbi inghoi nangji. Doana usumara tum okpran kapi meji aphan bigyana ron pen ari kacharsam abbi inghoi nangji. Chuche junje aprang la pen barpibar su kidamaphi sabun pen iri chimun ada koi si chicham nangji. Iri ka chichamahut iri pong an chicham nangji.
1: নাহলে তুম যাই মে কাজু লং বমকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংরিং লং পেন কার্বিয়া যাই মে পিনি ভমকুরানীয় পচি ইরুই পেন ফং নি কিরত কপাঞ্জু পন যাই মে কপাচুন পনাবাং কচং ভাই আলুন জির হাই হুই পিনি লাবাং সং ডেং লং পেন নেলি নাহলে তুম ফান আদু সিয়ালুন জির কপাঞ্জু পন জি কিলুন পনাবাং লকে সান্তানা কিলিং পি আলুন লাম থে ইবিরি লা নাং হন কি পেমান চেঙাবা তাংটে আর সেনাং পিনি জাইমে কাপা চুনপন আবাঙ্গা চৌহায় আলুঞ্জির হে হুই আং ঢেঙে লং পেন কিজুৎসি আলুঞ্জির

0: ওবে কি মিয়া তুমাফান বা রেডিও কার জুয়ার আলা তুমাফান নংলি গুপি নে কেথান পঞ্জি বা নিং গাপিরুং পঞ্জি লাপসন দো ইকমা
1: নীলি হেডি কেথেক ও বাংকে কালি সিতামেলা রেডিও কার্জু আরারা তুমফা নীলি এসি কিপু দামজি পু বাংকে ইলি তোমা খাই তা পাপরাং দু নাং আজাত আহিন সিতা লা ডেকোরেশন পুয়া হিন কালিল আং টন আজাত সিতামে হেডি কেক্লেম মে কেদাম মে লাপেন্টে পিয়ার ঠে লং চেকলাং দোন পেন আলন দো জট লাপেন্টে ইলি কে আজাত লেক্লেম সিতামে কিনাং সত কে টাংকা মাটি দি লাসে টাংকা কিছু রিজি আফান আবার সাই আফান পুলো টাংতে নীলি হিন পেনকে আজাত মা দুটা পাকলেম নাং পুসিম পুদামজি আথে ইলি তুমতা থে লোডিং লো পুলতাংতে এপিএ পোলং লককে চোখাউন ইমতি লাসিনিলি পুদামজি মাঙ্গে লালো নাংলি তুম টাংকাওয়ার সাই ফান্সি কি ক্লেম লো পুলতাংতে আকে হে নোকালি পুলতাংতে আকে মিয়া তোবার আন কে নিলিকে জোকা ফান্তা হেদি নিঙা ক্লং পেনা কাচোরো দো
0: তাইতে নিলি নাংলি ফানাকো আরজু পন্থুইং তুম নাংলি তুমলা নন সন ডেকোরেশন ফান কে দাম দাম আলিরা চাম কে পালং মে দাম জিয়া ফান কে দাম দাম আহুত নাংলি তুম নাংমিনা আগারি মোটর পেন টং কে দাম ইকলোমা মাতি নাংলি তুম নন সন বাস টং কি দুন দুন
1: জয় কে জয় ফাঙত বাঙ্গে নিলি তুম তে বক হেট ননাসন ডাক দিফু তু হা তারাবাসা ফুলনি লাংহিন পোসন কে নিলি তুম আপ্রাং প্রাং কে হেদি বাসি দুনজুই টিটি আঠে হরমু আন্তা হেদি বাস আলং সে পালুত পন দেট পো আমা ননা পিঠু বাঙ্গে লা আইএস বিটি তা দোথু কক্ল এংকে হেম আনকে লাপু আনসি দো কক্ল মাতি দিফু আনসি দোথু কক্ল মাইকে কে পন কে শিক্ষা আমুক তা হোক আমা নিলি তুম হেদি নন বাঙ্গে হরমু হরতার বাঙ্গে লা অটো ট্রাক বা টাটা মোবাইল লাহাইছে হেদি পাপন পনিলি তুম জং জং বাং কেলা গাড়ি সি যে রিজার্ভ পন দে তিতি আর নাম পেনছে হেদি কে পন পন
0: তাইতে নাংলি তুমলা ননা ফি গাড়ি চে রিজার্ভ পন পেন বা আপ্রাং বাস কিদু না হুট পেন নাংলি তুম হরমু হাই হাই কাছে পন কো আনা কা সিকসাক দলো
1: নন হালা সোতা সিকসাক ও এ আথে হালা সোহত বাংকে বাস পুসিতা হেদি লাই হরমু পন ও সিকসাক ও এ লাপেন কে নন বাংকে নিলি তুম মিথাং চে পন দে মাটি দি আমাদ সে কাছে প্রেক ও বাংকে আবে সোহেন বাংকে হে চে প্রেক পেক আন নন বাং সিকসাক মু বাহা সোহ সিকসাক পেক পুকে আবে দে জয় কি পেন্সি পালে লং লং নিলি তুম চকি হলা আন কে দাম দাম তা হেদি বাস পেন্সি কে দাম দা লেঙ্কর আন হে
0: তাইতে নাংলি তুমলা নোনা সন ক্লেম বম পেন আহুত পেন কিসুং গে ফো লাপসন দা দৌমা ক্লেম বম আহুত
1: ননামাত কে লাসন বাং কে আবি হে আবিলা ননামাত কে
0: জয় কে জয় ফাং
1: জয় কে জন ফাং পেন্সি চুন বম লাং ননামাত কে
0: তাইতে কোসন ল নাংলি তুম হরমু কে আলং তিন আলং পুসিতামি কে দো ট্যাং হরমু পেন টং চেপাদর মা মাতি কাপ্রাই সিতামি নাম পন বম
1: নামপন বম নিলি তুম হেদি বাং ডিজাইন নাং চেলো লো ইক মাটি দি লানাং চেলো পেন সি নিলি তুম লংলা বাংকে কেনাং সট বেগ পট আবে দেট পুলো তাংতে হেদি নিলি তুম নাম পিনাং পো লান সি ক্লেম দাম পো আলাম বাংকে নতিনা নিংকে হাংসিকা প্রেক মাতি নিলি তুমলা মিরা কালার পোসিতামে আলং পেনা লংকে আকে লক সিনাংজি বা আকে এয়ার সিনাংজি ওলাহাই হুই সিতামে কাস্টমাইজেশন সিতামে হেদি নিলি তুমতা আলাং লিতুমা নিংকে হাঙা টেং পেনকে পাচক নাং কক মাতি লাসি নিলি তুম আবেদেত পুলো তাংতে কিচেং পেন সিক পিপো হেদি সিক পিডাং পিপো লাসি পাদর দাম দাম লো দা হ্যাপি প্লেস ডেকর পো নিলি তুমা গ্রুপ মেনকে
0: তাইতে লবাং সোয়া গ্রুপ নাংলি তুমা মেন কি বিগে কুপি কুপুসন পেনসি
1: নীলি তুমলা নীলি জেরপি নীলি তুমা মারল হেদি সোমেন বিতে চকজিমা বজারল হে আমার সি লাপু বি ক
0: তাংতে নাংলিলা ডেকোরেশন কেক্লেম আনাং বং পে নাংলি নিং কাচিং সাম নাই কে গুপিলা
1: কালাং কালাং নীলি তুম হেদি লা পাতাং পিতাং এড নীলি তুম ফটো এন এন মাতি দি লা সোশ্যাল মিডিয়া লং ছে আপলোড জি ফান হে লাতাং এড পেন আলাং তুম তা নিং সামলো লা নীলি তুম ক্লাইন ফান হেদি আদাম পি মাতে আদাম পো ফান হেদি হাং পো নাং পাছে লাং দোন পো আংকে চক ইক লোমা নাং লি তুম নাকি পিয়া ডিজাইন টেং পেন পুলে নাং পুদুন লো পুলো তাংতে হেদি ও চক লো পুলে নাং পুলো পুলো তাংতে নীলি তুম নিং সাম পে লো লাহেন লো নিং কারং নাইকে
0: তাইতে মোপেন নাংলি থানিক ল আপ্রাঙ্গে নাংলি তুম গুহাটি সি হরমু হাইকে এন দাম পু লাসি নোনা ফি ব্যাংকে ডেমাপুর পেন সি কে ওয়ান পুলাসি লা গুহাটি পেন ডেমাপুর আলং হরমু কাছে প্রেক কে গুপিলা
1: আহরমু গে চে প্রেক প্রে সেটা মিনি লুটু বাং গুহাটি বাং কে হেলোভিং লা কে দাম কে বাং আবার সাই হেদি লালো আমার সিং কে ডিমাপুর বাং কে তে বক হেড আমার লাসি নিলি তুম ডিমাপুর বাং সে দাম বম নন বাং কে হে কে দাম কে বাং কে জয় মানতে ইতুম ডিফু পেন কে কাতে বক লাসো মাসি নিলি তুম নন বাং কে ডিমাপুর সে দাম বম
0: পেন হালা দেখা বাং কে আজ সন্তা লং ইক লাভ।

তেরন রংস পোলন যাং নাংদো পেঞ্জারং নিহাং পিরিথে কাংডুগা কোলাং একাথি বাংবে আকোলাং সে লংলে আংকর পাচোরান সিনিং আংকর জির হুহান লাসি পাচোরান জরলাং আন্তা নিম্র কম পিনখাম পিঞ্চং দামাসার জুতাং কার্বিতা বলন চিনাম।

ইঠাক বাড়ি ঠে পেনবাং তাং দুনিম্রু কম জুতাং জুতাং তাং বলন চেনাম তপিন্দেং সুম্পদ ইং ঠাইডাং।

এথাক্সিংরিংথোচ্চেদাম কাথিযুথান্দামালাম ওজারো মারাং পীর্থেশো কার্বিয়াজাং কিন্তিন লংলেয়াং করসাং পিণ্ডেং সুম্পর্ণাদোলাং কার্বি তাং কাঞ্জিঞ্চেনাম।

জালা, পিরবি চেলো ঠুন নয়না, আনসি সের হনমি চে যান, পাকলো সের হনমি কাঙ্গ্যাং, নং নেলে জিয়া সাম্ফান, চাকলক দেং চিরি আফাং।

মাংমুন্মানরাধেগ্রাম আংসিমালিনাদপ্রাং চেথান্না মাংমুন্নালাম।

সয়তাং তাংরে চের কালে পেন্দাম জাংরে রণ সিং পো মারাং লোডু না হোয়াং চোহাং লোডু না হোয়াং লংওয়ান এ রণ সিং তা চে লোডু লোতাং

0: Ini soke yang rinon miriseng long.
1: Lapana po nang litum. Het singing hi pen gilun po nalun nang litum arjo iglong tanglo. Kar bilun bari ma jay mek ang deng long pen asono son nalun nang litum arjo de pen. Kar bilun bari mang deng long kiro da parju ke lapan si kang ton niglo.
2: খলা খলাওক অভ্যাস খলাওক
3: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি
2: খলাওক খলাওক অভ্যাস খলাওক এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট খলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
1: lamjir pine lamjir ke than ponji bang lake senkan kimi ingtepi alang li ke than ponji lake children health and care aputa
4: pini nili osomar a ogapran ke pa messenger aputa lamjir ke than jia phansi bor ilo ওসুমারাতুম কেথে আঙ্কর মাটি কেথে আপরাহুত আবাং আর্জন পেনচেংলক আফুগাংছো লাপেন লাসোহুত কেডো কেথা কেচো কেজুন সেটা আবিকাং হয় আপরল লাসো আপরাহুত হেনল ওসুমারাতুম কেথেক দাব লাসি লাসো আং ডেঙাহুত আকাই আর্জন আকাপ্রাণ কেমিসেন জিয়াফান আকে মিসেন আবিকাং হয় নাংজি কেনাং সতল তাংতে নন জঠানদামাং ওসুমার অকপ্রাণ কেমিসেন আকেনাং সত কপিয়ে ফানল ওসমার অকপ্রাণ মিসেন বুলোতে কেচারলি আহিনসিতা মিসেনজি কিজুইজি আজাকং সিতামে দোপ আমেক সিতামে জাং পামে থেকপ কিথেজি আজাকং সিতামে দোপ লাপেন কাইকেটামে আনিঙারং চেনসি দোপ সিতাজংসি আ অগাপ্রাণ মেমে পুতাংতে লাসোহসু কাআইনি দোপ আফুকার্টিং দোপ আরে পিয়াজাকং লাহাই সিতামে আবেপ ইমিউন সিস্টেম মতে আ অগারলো আকেসো আপিপেন কচেদান জিয়া চা কং সতামি আবেদেজি লাসোয়া জক আও সোয়াবাং কাইকিতা কেসো জিয়াসন দোককজি লাপেন কেচারলি আহিন সতামি কাটিকুক দোককজি লাসি আও গপ্রান পামিসেনজি পুটে পেনাঙান আর্টা পেনসি কেডো কে থাক পেনচেং লক কেচো কে জুন সতামি আকে মেয়াবি কাং হয় কেনাং সত তাংতে নন ইলিটুম কোসন পেনসি ও সুমারা ও গপ্রান কে পামিসেন পেন কেপাং টাংজিমা লাবাংলে চেথান্দা মিক্সেনা কেচো পেন হেনল এ অকে প্রাণ কেমেজি লাপেন ইফু সিতামি কাংচোজি লাসি ইনুট ওসো আবাং আলং কেনাং সট নিউট্রিয়েন্স কেডোনাং জিয়াসন আন কিপি কেপা চোপেন কেসোতামি চেংরাই উন ওসোমার আফান ব্যালেন্স ডায়েট মাতে আ অক আপ্রাণ কেপাং টাং আফান কেনাং সট কেপা চোনাং জিয়াসন লাকে প্রোটিনস আফান বুটি দালি মগু গাখির কাজু বাদাম লাহাই পাচোনাং জি লাপেন কার্বোহাইড্রেটস আফান আন রুটি ওটস থেসেরে লাপেন ফ্যাটস আফান আসাপসো ঘি বাটার লাহাই স্টামে পিডুন তামে ভিটামিনস লাপেন মিনারেলস লাবাংকে ইমিউনিটি আফান কাপাচোনাংজি লাকে থেসেরে আরভো আহান কাপাচো কেনাং সত লাপেন আর্নিসি আলং কেজুমনাই হারলুং নেরকেপ আলাঙান জুননাংজি তাংতে নাবাংকে আপি আপু লাপেন ওসমার কেলাং আতুম সেতামে কাচিনিনাংজি কেনাং সত লাকে আদাবং সিতামি ব্রেকফাস্ট মতে আদাব কেপাচু কেনাং সত আথে লাদাক পেন আজাকং তামি দোপ হং হরমু কিপি কেপাজুম মতে কে খ্যাং ও সোমারা ফান চিপস ফাস্ট ফুড লাপেন আকাং সামালাং মতে সুগারি ড্রিঙ্কস কিপি ইং তন্নাংজি ও সোমারা ফান কেচোজিয়া সন কারজু লাপেন কিতুন কেডাং আলং নাংকাপা লাং নাংকাপা থেক তুন লং আকেনাং সত লাদাক পেন ও সোমারা তুম হেম কেদো আহান হাই সিতামে কেচুয়ালে চিনি পো লাপেন আনিং হ্যাং পো পেনাঙান ও সোমারা তুম ল্যাংকেজন সিতামে ইং আরবি লাসি ও সোমারা ফান স্কুল কেদাম সিতামে ল্যাংবং কিলোদুন নাংজি কেনাং সট লাপেন স্কুল আ হেমালং সিতামে কাং থের জির আলাং কিবি পিজিয়ে আ কেনাং সট টিচার মাথান ব্যাং আতুম সিতামে ফিজিক্যাল

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদা আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর

0: চজুন চমাংকান রং কের আরংজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হমরি দাম নাংজি কে
0: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
0: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাপন পনং লিতুম সেংকান কিউমি ইং টিপি পেন কেথান পন চিলড্রেন হেলথ এন্ড কেয়ার পোয়া পোথা নং লিতুম মর্জুই গ্লং টংল আদুন্থু সংপি মারাজয় মেক দামিগ্ল নাং সংপি মারাজয় মেক আংদে লং পেন হুন মিলি ক্রুপি লাপেন কাজক ইং টিপি আতুমাং বং বিউটি পার্লর আপুথাক চিউ চিপুত লাং লিতুম মর্জুই থা
3: পিনি নিলি তুম লাদা কচোফা পন লাকে ইনুত কাপাং এ কাপামাত মাতে বিউটিশিয়ান আনাথু কেক্লেম দুন আবাং ফিয়াফানসি চিংকি চিথান জিয়াফান চিসিক পনলু আলাং লিকে নন বিউটি পার্লার আলং সিতামে ক্লেম বমলু লাসি আপ্রাংসি আকাশবাণী দিফুয়া হিন প্যান আলাং লিফান সুরি সুরিয়া কার্ডম পাজিয়ারিগলু কার্ডম তাংতে আপ্রাং সি নাংলি চেপাচিনিক জিমা রেডিও কার জুয়ারা রাতুমা ফান
4: আপ্রাংসি কার্ডম পাচিরিকল কদি ফান্তা নীলি মেন কে কাজক ইং দিপি নীলি কে দো লগে বাকমারি মেডিকেল কলেজ দুংসিদো লাপেন কে নীলি পো মেন কে মনিরাম ইন্তি লাপেন কে নীলি পাই মেন কে রিমা তিরাং পি
3: তাংতে নাংলি কমেন টু পেন্সি পার্লার আলং কে ক্লেম দোন চেং ল
4: নীলি কে ক্লেম দোন চেং লাকে 2016 নিকান এসবিআই আর সিটি ফ্রি ট্রেনিং কি পিপি দো দো ওয়ান মান্থস ট্রেনিং লাসন কি পিপি দো দো কাপড়ে কাপড়ে কা ফান্ডা ট্রেনিং কে পিপি হে তামে লাসু হোত নে বিটিশন আহিন নিনিং হা ওপোসি বিটিশন আহিন কোর্স এ নুন লাসো ফ্রি ট্রেনিং কোর্স কে ওয়ান মান্থস ওয়েথ হে নি কে তামে ওয়ান মান্থস আং বং পেন লাদাক সিলেকশন নে লং দুন ল চার্লি দুন পেন সিলেকশন লং ল সিলেকশন লং ডেট পেন কে এক্সপিরিয়েন্স ফান্তা ট্রেনিং নং হাং নি ফান রিভেলিং বিউটি পার্লার লং দিফু মাত লবাংকে রিভেলিং বিউটি পার্লার লং এক্সপিরিয়েন্স ফান ক্লেম ডেট সিক্স মান্থস আন হল ডাক্তার চার্লি দুন ল এক্সপিরিয়েন্স উন ল এক্সপিরিয়েন্স তাং ডেট পেন কে কাম থেক সের পু নং চিনি পেন সি বাইদো তা স্টাফ আহি নং বিপন কক ল স্টাফ নং বি ডেট পেন টু ইয়ার্স আন ক্লেম দুন ল লাদাক রিভেলিং পার্লার লং টু ইয়ার্স ক্লেম ডেট পেন আকো নীলি চেজের একটু ফিট ল বাংকে শিগল বিউটি পার্লার পো পান্তা ফার্মাসি দুংসি দোদো পেনডেট শিগল লং ক্লেম ডেট পেন নিকানি সিহিনি হল ডাক্তার ক্লেম দন লাং নিকানি সিহিনি ক্লেম দন ডেট পেন ফি বিউটি প্যারাডাইস লং সি ক্লেম থুল বিউটি প্যারাডাইস লং তাকে ক্লেম তা নিকানি হিনি কি থম বাক দল তাকে ক্লেম গেলা ডেট পেন সি নিমিথাং ফানসি চিংপু জি ফানসি নিতা বর ই ল লাপেন কে নিমিথাং কুলাত সে নিমিতা নিতা মানে চিংপু ল হে নিমিথাং কুলাত কা চিংপু লাবাং কে পিরবি মার্কেট লং সে নি চিংপু ল কুলাত আমেন কে লাগে জকসো বিউটি সেলন পুসি আমেন দল
3: তাংতে নাংলি হালা ট্রেনিং কে এন আহত কে কপি পিয়াসন চারি দুন লং কে আসন তিনা নাংথান এট মা মাতে পুনন আসন হেয়ার স্ট্রেটনিং পুদোকে মাতি দি লাপেন লাই মিক্সং চিফু তাহ আসন আসন তিনা থানিং এড মানং তুমান
4: লার সিটি ফ্রি ট্রেনিং ওয়ান মান্থস ফ্রি ট্রেনিং লং বাংকে আসন তিন দা নাং থানাং থান সিতামে নাগে থান বাং অনলি ওয়ান মান্থস আকোর্স চট ওয়ান মান্থস ওয়েট মাতি নাগে থান বাংকে আসন তিন দা নাং থান সিতামে আসাপ সাপ সাপ সিনাং থান ল আর নি সি লং মানে একটা আর নি সি লং একটা পূজা হে মেক আপ আচু পাখেং লাপেন কে সেলুন লং বিউটি পার্লার লং পি পি সি কে নাং জিয়াসন আন কে লান মান্থস আং বং সে তুম আসাপ সাপ সাপ সাপ কে নাম এল
3: তে পুথত নাং লাপু কে পামার আহি না না থুকি বিহেক পেন সে নালি নিং কে হাং মা
4: কালাং বিহেক পেন সে নিং হাং ও কে পামাত মানে মিথাং বাং গেল আন চে পামাত নিং হাং হেস তুমি বাং ফান কে পামাত বাং কে নিং হাং ও
3: তে নাংলি কে চেং পেন কে নাংলি নিজে পার্লার লং কে কালি কে দি আকাপ্রে কলং সে ক্লেমন বম্ব
4: কালাং আকা ফ্রেক লং নে এক্সপিরিয়েন্স ফান নে নিংকান নিয়ার ক্যাপ সির ক্যাপ আনকে নিয়ে দুদুন ল

0: লাহাই বাং লতুম বাং নান মানে মাথা ঠে হেদি না সে চিমাত কে চিমাত নাং জি
1: হ্যালো
0: লাফেন কে মিথাং দা চিকের দা চিকের চেট নাং জি ইচু ফান কে লাহে নো পুলোতে সও চিপাহি নোলো আচু কে কালার চিবে তা চিপে নোলো মাতে কেমিক্যাল আংসে লো মাতে লাসে লা পিনে এত পুসিতামে চিপ প্রোটেক্ট দুন তা কে নাং সট লামাং কে কিছুমান তুঙ্গে কালার উইথ প মানে অয়েলিং তা করি রেলো প্রায় কে ইচু কে তুমকে নলম পুদাম এল পতে সব তা কেমিক্যাল হরমোন সেম মাতি কে এন কালার পুনন স্ট্রেটনিং পুনন সব তা শ্যাম্পু কন্ডিশনার হাই পেন দাং লোক তাই তুমকে কেমিক্যাল আংসে ল প্রাং প্রাং গেল হাই কে আবি মাতি লাসে প্রাং প্রাং তুমকে আচুতা মে পিক পিক পিম প্লাম বোল হাই পেন শ্যাম্পু আচুতা চিবিট বিট ইংলিট পিক পিক মাতি নন কেল হাই কে আবি পিন ল বেলেগ বেলেগ মানে প্রোডাক্ট হরমো কেমিক্যাল প্রোডাক্ট হরমো হাই সে বেশি কে এন ল মাতি লাসে প্রায় করজাং তুম নন বা মাদু নন আর সো তুম আন লোপলতে হেমকে অয়েলিং কুড়ি পিক নাংজি হেম হেদি জাং থু চিবিট পিক না জাং থুকে ইচু আ আন লো আলা আন বাঙ্গে তুমি পাছো দুন ওয়াই নাং পো লা আন জং সি পিদুন ওয়াই লো পতে ইলিয়া জাত লেখলেম দা চক কালার লেখলেম দা চক স্ট্রেটনিং লেখলেম দা চক বা পিমা টেম্পারারি কিছুমান অকর জাং তুম মাঙ্গে ও পার্টি দোপিনি কে পো টেম্পারারি স্ট্রেট করে রিপো টেম্পারারি স্ট্রেট করে দেন পেনতে লা তুম আচু চিকিয়ার গেলো না সে টেম্পোরারি স্ট্রেট তা করি মে টেম্পোরারি স্ট্রেট করি দেত পে না ফিলো পোলোতে অয়েলিং করি ফিট নাংপো অয়েলিং করি দেত সিংকে ফু বাং চিংঠি নাংপো জালো
1: তাংতে নিলে নাংকার জি থুই গেলা পোহেন ল নন লা এমে হাং ফান হে পিম্পলস দোকক টি টিমাটি না সেলা সো পিম্পলস ফানে কো পি লগে এনাং পো পাক্কা গা ফান কে
0: পিম্পলস ফান কে বেসিক্যালি কে কিছুমান তুমি কে পার্লার লং বাং আমি মেডে তিতি তুম তাদো পেন পার্লার লং জং সিনি তুম
1: ফেসিয়াল কি করি পেন আচক ইমা
0: ও ফেসিয়াল করি পেন তা চক লাকে এন্তা পিম্পলস আর ট্রিটমেন্টস এ নাং পো পিম্পলস আর ট্রিটমেন্ট দো হেদে পিম ফেসিয়াল হাই লং বস্তা আমি কাপড়ে কাপড়ে দো কিছুমান কে মহাং পালক ফান তা দো রিঙ্কলস ফান তা দো আমহাং পা গ্লো ফান লাপেন কে আমহাং পিম্পলস তো মান দাদো ফেসিয়াল বাং কে যে ফেসিয়াল করি ল পতে ও লা তা চক লা পাতা করি দে জি পতা কালি কাফ্রে কাফ্রে তো লাকে
1: লা বাং কে আদর আদম তা বেলেক বেলেক কবো
0: কালা
1: আদর আদম কা পাল লক ফান বেলেক বজার হেদি বাং আ পার্লার আং বন দুন বম পেন নং নং লি মেথাং না চিখুলি দে ল মতি কুলাত রাসি কো সন ল নং লি নিঙ্গে কারং চিখুলি এট পেন লা বাং নং থান জি মা
0: চিখুলি এট পেন লা কে
1: নি এ ল মতি
0: কালা
1: রাসি সাপমন হচ্ছে থানজি মানাং
0: জাত নন স্তমে বাং লং কে ক্লেম দন বাং কে বাং অন্ডার পিনাক লো মতে নন বাং কে এই মিথাং লো পত এই মিথাং সে হেম ফু লো পত এনি কারং থাদলো স্ট্রেস থাদলো অথে এসিয়া কুলাত কাছি লাং নাং কা হ্যান্ডেল নাং নাকে আহিম ফুটুম সে চিনি ল সুং হয় আসা ও হে তামি ফ্রাঙ্কে বানা বাঙান্দার সে দল নন বাঙ্কে নিয়ান্দার সে বাংলা ক্লেম দন বাং দলো বাং পিমা নাই তয় নে কে চেং সি নে কে ক্লেম দন চেং কে আচুকার কক এংকে লা ফুলি লা ক্রিম কে এনা হরমু লা হাই বা বাসন হাই সিনি কাংঠি দন দন লা
1: কে চেং
0: মানে কে চেং সি খুদ বাং কে এংকে পে পিবা না চেট লা হাই লা কাস্টমার ফান কি ইউজ ই তাং আ পিবা না চেট তাওয়েল লা হাই সি কে চক দন দন না কে চেং সি কে বাং বাই দো বাং চুং টিপ লো পতে লা সো আচু বাং কে আরম পেনিং আর কক দন নাং পো আসন লা কে চেং কো কে চিপা বিপিক লাং অথে থেক থে দল লাং মাতি
1: ডাক পেন্সি মানে চালি দুন বম
0: চালি দুন বম চালি দুন বম কে লাং পেন্স তা মি ইলি নিং চি বি দুন বম লো জে ও লাসন সি আচু কাং টিপ লাসন সি বাই দো বাং কে অত লাসন সি কে কে ক্লেম পু বাং কে লা হাত ডাক পেন্সি আইডিয়া লং দুন লো হে
1: তাতে নাং লি ফার্স্ট লা বাই দো কো পিলন ফা নাং কে তয় চেং হেলা ডা কে লা মেকুং কি ফু বুদা দো গমা দিদি লাসিন হালা ডা কে ক্লেম নন চেং ও পিলা পার্লার লং হে কে অদুন চেং নাং লি হে
0: পালার লং এক্লিয়াম দন চেং কে লালোয়া মনি নাং থানে লমতি কার ককার ফেক পেন সি কে চেং দন লাপেন কে আফি চার্লি বম বাইদো নাই থান পেন কে ঠেক আং ঠেক বাং বাইদো নাং ঠেক লং ল হে বাইদো নাং ঠেক লং পেন কে ক্লেম চেং ল নে ট্রেডিং আমি কুং কি ফু আমি কুং কি ফু পেন কে ঠেক থে দা লং পন তা কাস্টমার পেন তাম তা চলং ল বাইদো পেন তা তাম তা চলং ল আথে কে চেং কে দো গে মাতি ও আসা পো কে দো আথে আইলি আলো সো তুম কে ইম্পর্টেন্ট কে লালো এমে কুং এমে কুং জং সি হেন তাক লো পুলোতে পুরা ফেস কে হেন লো আর জি সি ফ্রেক ডাক পো সে এমে কুং বাং ইম্পর্টেন্ট ও সে প্রায় আমে কুং কি ফু কে কে থেক দের তুম কম পে সে তামে নে কে থ্রি মান্থস পেন সে থেক দের লো মে কুং কি ফু বাং কে হ্যাঁ থেক ডাক ফ্রাং লো বাই দো তাম পেন কাস্ট কাস্ট

0: ой дай আমাজ লোকপিয়ল আমাজ বিকাশ
1: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায়ত গৃহতালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027 আমাৰ লোকপিয়ল আমাৰ বিকাশ।
2: লাকি আকাশবাণী ডিপুং জাইমেকি বাংলা কেফেম বেনালং পেন মেগা হাউস ফারই সিরাত বড় সার কেপ লাপেনান পার্তা নিউজ অন এয়ার অ্যাপলং মেন্টা নং নিতু মার্জুই লং জি নন সুজুগুরে পর পর পাইট্রক্সি পেংডাং লো লাসি ডেড লং রিগে চেং হনালুন আর্জুই সেনাং আফ্রাংসি আলুন লাকে রিনা বেপি পেন কিলুন ফোন আলুন আলাম থে ই কাম কামনি চেজরা নং নন তথাং তেল বংশ আলুন আর্জুই থা

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: মানে বাংজং সে পেয়া বুকে হোম এমব্রয়ডারি লাপেনা সন সন পে কে রাজ্য নি কে হাং দো পুলোতে দিফু রং থার বে লং জয় কে পে নাং লিতুম হোম রিক তামে কাচিনি মু চজিয়া ফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সির ক্যাপ সির ক্যাপ সির ক্যাপ ফ হিনি হিনি ট্র কে থম

লবণপনলিতুম রাজ্যতি কনবার পেনগেলন পন অস্ত আখাও খোতে পয়ল নাংলিতুম আর জুলং ডাংল আদুন্থু জুবিনগড় লাপেন মিতালী চৌধুরী এতুম গেলুন আলুন আলুন আলমথে আচাত্তি প্রণজর পয়লুন আর জুইকঠা।

0: ওই দাই আমাদ লোকপিয়ন আমাদ বিকাশ
1: লোকপিয়নৰ প্ৰথম পৰ্যায়ত গৃহতালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ন 2027 আমাৰ লোকপিয়ন আমাৰ বিকাশ।
2: আদুনটো আজাই মেঘ দামিক লোনা আদুনটো আজাই মেঘ লাকে অক প্রাণ আজাই মেঘ অক প্রাণ আজাই মেঘ আং ডেঙ্গালং পেন ডক্টর জ্যাকুলিন টেরন পি লপেন প্রদীপ রংফার আতুমাং বং জিউ চিপুত পনালাম থে আর জুয়েক সেনাং এলাং লিতুমা চু জিউত পঞ্জি লাকে আই ডোনেশন আপুথা
3: পিনি লাদাখ ডিপু রেডিও স্টেশন অলং স্টুডিওর লো ডিফু সিভিল হসপিটাল লং আই স্পেশালিস্ট মতে মেকেলাং হিন কেথেক সের আবাং পি ডক্টর জেকুলিন তরন পি আরং লি পানসিল তুম হাং লো লাপেন নন লম পিরথিয়া ডাঙার লো তা কাছে থাং মেক দান কাছে পি পু ইংলিশ আলাম পেন কে আই ডোনেশন লাবং সোলাম জির সিয়া থে পি এন পো তংটে আপ্রংসি নীল তুম অল ইন্ডিয়া রেডিও ডিফু সেশন হিন পেন কার্ডম নাম পাজিরিক লো কার্ডম
4: কার্ডম আপ্রংসি নীলিফান পিনি অল ইন্ডিয়া রেডিও পেন আই ডোনেশন আপু থাক এ সনসনী আলাম কাছে থান আফান নীলিকে ফাপট চোরল
3: তং তৈলি তুম কাচিং কি আলাম থে পিদাম থলো নাং নন আলম পিরথিয়া ডাঙার লোতা লা আই ডোনেশন মাতে মেক দান কাছে পি পলাম জির মুনিরা তুমছে থান প্রে লো লা পেন কে আর জরং হরলো বন সেটামে মেক দান কাছে পি পু কু পিলোমা লাপেন কোসন লোমা লাপেন কু পিয়া কে নাং সর লোমা লা বং সলাম জির পে ঠিহেক পেন আলি হিমে থানে থাক
4: কেচেংসি নীলি ব্লাইন্ডনেস মাতে কাছে চার চি আফুথাক থি হেক পেন ইথি থিনি থানে টাং
3: থানে থা
4: 2010 আসেন্সাস আটিং পেন পিরথে আডাং আলং বাং ফারো হিনিরা ট্রকনের ক্যাবরা ফ কুটিয়া মুনিত আফাই কাছে চার পামে বাং বে মাতে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট পু ইংলিশ পেন জিটু কি পু লা আনা ফাই দো লা বাং সং বং পেন কুটি থং ক্যাব রা সির ক্যাব আমুলু কে চে চার চে পিন আন
3: লাগে পিরথিয়া ডাং পেন কেলা খাদাম লা
4: লাগে পিরথিয়া ডাং পেন থাং দা থেক লং লি হালা তুম ফান কমপ্লিট ব্লাইন্ডনেস পুল হে চে চার ফ্রি তুম ফান মাঙ্গে লাগে ভিজুয়াল ইম্প্যাক্টমেন্ট
3: কলাম কলাম
4: সিতা পিনিলি তুম আই ডোনেশন আপু থাকসি চে থানিক চর্জিয়া পট লাসি নিলি কর্নিয়াল ব্লাইন্ডনেস পু আলাম থে বাংসি নিলি থানিক চটপ আথে আই ব্লাইন্ড মানে আই ডোনেশন পু বাংকে কর্নিয়াল ব্লাইন্ডনেস পেনসি কাছিরা তাংতে লাসো কর্নিয়া লাকে ইলিতুম মেগালং লা আংবং চিত আকি ইক আওয়াই কাং মাতে ইলিতুম কিপু ইমেক আসু লাফানসি কর্নিয়া পুলো মেডিকেল টার্ম পেনকে লা বাংসো আকর্নিয়া বা ইমেক আসু কে চিথিংলর ট্রান্সপারেন্ট চিচার ফ্ল ট্রান্সপারেন্ট মানে চিথিংলর লাসো ইমেক আসু আলং কোপেনে কেসুকে লং পেন কোপেনে কাছে রো পেন বা কাপ্রেক আসন কোপেনে আথে দোলো হে লাদাখ জংসি আকেল আংফ্রাম মাতে ওপেসিটি ডকক পুলোতে চিচার চে দেট পো লাসো আকে চিচার চে লা ইমেক আসো আলং লা ওপেসিটি কে ডোপেন কে চিচার চে আফানসি কর্নিয়াল ব্লাইন্ডনেস পুলো লাসো কর্নিয়াল ব্লাইন্ডনেস কে পামি উন কিমি উন আকেন আ ব্লাইন্ডনেস পাংলো না বাকি কাচিচার চে বাংলো কোমাত নে জংসি আমেক দান কাছি পি পেন দান চি পি পোলোতে লা আনুট কাপ্রেক জিটু লা কর্নিয়া পেন মানে কাছি চার চি আবাং ফুয়াফান অপারেশন পেন আমেক আসু লার পেন পুথত

0: আচ্ছা ছাড় ঠু
1: লাফান হলো
0: লাফান হলো মানে
1: আই ডোনেশন
0: আই আই ট্রান্সপ্ল্যান্ট কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্ট বলে হে
1: হুম
0: এঙ্গে আই ডোনেশন মানে কমানে যং সি আমেক দাম চি পি পোলো তেলা আনছিলা বাংস আসাই ডেং অঞ্চল যে লাস পসিলা কেনাং শর্ট কেলালো আবাং ফুটেন তা মানে ইমেক দান কা চি পি প্যান আনু কা ফ্রেক ফান মানে পাছি চার ঠু উনলাং মানে কেনাং শর্ট ইসি আলাম থেদো আমেক দান কে চি পি আবাং ফু জুম পিক মাতে
1: কমপিক বলে
0: কমপিক লো আবে পি নাতে
1: কপি পোলো লাগে
0: ইসি বাংকে লালো মুনিতুম ইসিগে কাচিনি নে যে লাসন দান চিপি মে দান গে চিপি পেন কমানে আবাং ফু আনুট কা ফ্রেক কাছে চার চে ফান আপির থে পাথে আং থুউন পাছে চার থুউন হালাসো অ্যাওয়ারনেস মাতে কাছে থান কাছি মু কাবে দেট লাসো পটাথে আকো ইসন বাংকে কাচিনি নেলো বা আবার সাই কাবে
1: মেপেগলো আহক পেট কেন তেন লাবাং সলা মিল তুমি চিনিয়াং পো মেক দান কাছে পি পুলো তান তেক তুম জং জং মনে তুমি কাছে নি নাগিয়া বাংকে এমেক আহম দা কালি এমেক আংলুর দা কালি লা এমেক
0: এমেক আসুচ
1: এমেক আসুচ
0: মেপে
1: গেলাম জিরল
0: সেটা হালা কেনে কে এন হুদা বাং জিতু লা আই কালেকশন বলে হে আই কালেকশন হুদ বাংকে আং টন পেনা মেকটা এন মি সেটা লা কে কে লার বাংকে আমেক আসুসি লার চর্জি আসন কা ফ্রেক বাং জিতু লা আমেক আহম পুনাং কক আই বল বাংকে লাগে এডুকেশন আপার পোস্ট রিসার্চ আফাং লাহাই ফান এন সেটা কে পাচ্ছি চার ডেট যে ফান বাংকে আমি একাশো মাতে কর্নিয়া সে অঞ্চল যে
1: আন্তে নিলি সনলাম না ফেনা জুলাম এ বিচারালাম এ মেক আকি মিলং লগলো তান্তে হালা মেক আকি মি কে লং মাতে কে এন আবাং কাই কাই আতেং সঞ্চে চার পামে জি মা
0: কাই কাই আতেং সঞ্চে চার জি জং সি হালা মামালা আমেক কে এন আবাং মাতে রিসিপিয়েন্ট পোলো কো মামা আমি একে চিপি হালা ফান বাংকে ডোনর পোলো এমপেন কো মা আলং সি হালা সো আমেক কে থন থুমা হালা বাংকে রিসিপিয়ান বলো হ্যাঁ হালা সো আবাং ফুবাং আমেক কে লং আবাং হালা সো আবাং ফুবাং জং সি আকা ফ্রেক আকি সো কাচেরা পাবে পুলোতে লা আমেক আসো মা আমেক আসো বা কর্নিয়াল অনলি কর্নিয়াল ব্লাইন্ডনেস লা পেন চট পুলোতে লাগে আলং মানে আফ্রাং আতেং কাইতেং চিচার থুবাং
1: এসনলাম মঙ্গলা পোনসন ল তু সি কে নাং জি মালা বাঙ্গে জি পুথে কে দে জি মাতে কমেন তু সি কি পিনা ই মালা দা জি পুথে দে জি তাংতে লহাই আমে কাবিরতি আদিম দোমা বিসারলাম মেডিকেল মাতে লা হসপিটাল লঙ্গে ব্লাড ব্যাংক পোসন দা দো লা পোসন থাসি লা ইমে তা বিরতি মে মা
0: বিরতি মে লা ব্লাড ব্যাংক পোসন থট সি আই ব্যাংক পুতা দো মুঠে লাসো আই ব্যাংক ইলি তো মাহাওয়ার লং মাংকে ননামাত কে কাল ব্যাংক লং কে আবে বা আসাম আং কাং লং আমাতা জুমিক পিকলাং কমপিক আসাম মাহাবারা লং আমাতা গুয়াহাটিয়া লং লংনি গুয়াহাটি মেডিকেল কলেজ হালা শ্রী শঙ্কর নেত্রালয়া হাদাকডু
1: প্রাইভেট তুম লং লাসো বর্ষা এবেলা
0: কালি ঝাক তুম গেলা প্রাইভেট আংসেলো প্রাইভেট সিকে অং লহে ডিব্রুগড় লং দো জোরহাট লং দো তিনসুকিয়া লং দো নলবারিয়া লং দো মানে নীলি কাছি নে টেঙ্কে ননকো কে আই ব্যাংক পুকে লান বেদা দিম লংসে দোলা আলং কাপ্রে কাবাংকে আবি লাসি বিরতি মে মানে পি পোলোতে বিরতা পিনাং পো যে নিতু হেমাসর মানে পিঠি লাসন লাসন পোলো দাম পো হালাসো আমেক বাং এন দাম পো কালেক্ট করি পো আই ব্যাংক লং বাংকে স্টোর করি পো
1: অন্তে বিচারালাম হালা মেক কে এন জিয়া বাং লা পেন কি পি জিয়া বাং লাসং সো আলাম দা দমহ পেনে গভর্নমেন্ট আরো না টেং পেন আরো না তাং দমা কেক্লেম নাং জি কুপোসন সে আপুন চক নাং জি আচাক চক নাই জি মা লেগেল এগ্রিমেন্ট কো পেনে কোর্ট পেন লাপোসন আরন দমা লামা সলাম থে রার ফান সা সো থান জি মা
0: আমি একদান কা জি পি এ বাং ফুয়া ফার্ম পেন লিগে থানাসন আলাং লি ফাঙ্গে ডোনর পুলা হে লা ডোনর পুলো লাসো লেগেল এগ্রিমেন্ট লাপেন কোর্ট আলং গো পেনে আলাম ডন কেচে টক নাং জি তাং হো পুলা সন থাং আরো নাবে কো মাদনে জং সি আমি একদান কেচে পি নিং হাং পুলোতে আই ডোনেশন সেন্টার আলং কেরেং কেরেং পরা হুটল হ্যাঁ রেং টিকা কল কেরেং টিকা
1: হুট
0: আচ্ছা থে দো টিকা হুট হাতাক দামসি ইসি আই ডোনেশন প্লেজ ফর্ম পুডো মানে লা ইসি কাচি চাক বা ইনিং গাহাং মানে লামদন লামদন পু বিনং টাকালি মুঠে ইসি হালা ডাক নিং হাং কিছু পাচি নি দাম পো হিসাব আসন নহে হালা ডাক ইসি আ ফর্ম দলো হালা সো ফর্ম আলং আমি থাং আমেন আর্তা আরং আমেন কোনামা কিদো লাহাই চিটক এটপেন বাংহিনী সাক্ষী মা উইটনেস লাটুমা থেং নো আলাং মানে সুহি চিপি পহ

0: signature si Pite Kangku. La so ating si haladak ay donation center. Haladak pen alang li panta isi donor donor akar. Di alang li je monon pi alang li chuboy lo pulute jo. Amek dan gi chipian ning hang pula son donor akar isi nang ludu ning po. Pen alang li bang mo hemi siang bong ko pene kachini ne ko pene kachihuri sai dokok na pula so la so ke pa be der je pa hem isi a phanta ba hem a sotom phanta
1: apraman pachini ne
0: apraman pachini mek nei je ne ning hang ne ne mek dan ge chipi ning hang pu ti hem a sotom han pachini nei lan vel ko pen pene tang ho pulo legal agreement lam don pene ka chit tok pene pula son ge thangala ma be
1: ante son lam kenang sotom bang kala pu son han lo bisaralam e usu abang si amek kenang ji stame hala amek kabirti tangke do bangke ake thiam munira mek ola puson pene ake bipen ake thepan ake thepen ake biapan ola puson artalam do mamek dan ga chipi alam along
0: la dak mane artalam ke thang tawe non puparalam mahang thim thek mira new born bole mahang thek mira lo mahang thek pen ne au so bang chi boi jui lo la son tum pen ta amek en mi dan en mi ako sarhu sarhang o ningkan pharu killi ta tum hala tum ben ta en mi arta puge thangalam be
1: ante hala mek en vegia banke ake the a mek ta en me ma matante asu munit hala ke the munit en me mala bang so lama
0: la la arta arta la me thang da belo ake the tum ta usum ala usumara mek ta en me lo usumar tum da lengi the mek ta en me lo ladak arta ching bar chit pensi en nei kula to la son thangalam be
1: non non son lam bang ante ante la bang so pirthi long ke pinsu arlo pu munit a phai do koko posi hala arlo so ab tum jong si mek kenang ji pulutang te hala pinso mek thon me ma matang te pinso tum jong si kenang ji dipon te arlo so mek ta thon me ma
0: la dak mane gender pulo he arlo so pinso ba female male la son thang lam lagi mek ante mek lo lagi arlo so আলসো মেক পর আলসো ফান্সি থনাং প পিনসো মেক পর পিনসো ফান্সি
1: থনাং লাদা থাং দা কিরলা লেদে জি
0: লাদা থাং থাং দা বি লাদা পেন মানে আরটা লাপেন জেন্ডার পলে আলসো পিনসো লা আই ডোনেশন না লং বা আমি কে দান গে চি পি আমি কে এন দা ডাক থাং গে চি রাবা বি
1: আনতে ইনু কিসো দে দা বাংফু আফ্রাং পেন মেক চি পি জি পুলো চিতমে হা কি চি পি আলাংলি কে চবো হই দা বাং কি কিসো দে মেন সি আলাংলি এ জবো নাং জুইলো তাতে লা বংসো মুনিত hala bangso muni so da posi hala bangso amek en me ma eno mal bangso la
0: komat mat pen si amek en me komamat si amek dan ti pi me la bang la so lam bang bo la bang ke non komane apok ke so tang ho malaria pen si kache boy tang ho typhoid tang ho stroke diabetes high pressure tang ho pula so na tum pen bang ke amek en me sita ajhak ake hisu do kachi unaki so কাছি উনাকি চৌল আপোচন এইচ আই ভি পজিটিভ এইডস টেটানাছ ছেপ্টিচেমিয়া ভাইৰেল ডিজিজ তাহ জণ্ডিছ কেলং হেপাটাইটিছ কেলং চিফিলিছ কমানে ব্লাড কেঞ্চাৰ তাহ ৰেবিছ তাহ আমপেনা কলা হালা কাছি বয় হুট আমেক কিছু আমি কাতে বেৰ চুপ্লেয়াৰ আছন হে আমি কিছু বা আকচন কা ফ্ৰেক আমি কা বেমাৰ কিন্তু আমপেন আকৌ ইচি বাংগে লাকিছোকে পাংজি কমানে একদম চিক্লোজন থম ফ্লি থুৰুণ এপিন আমেক চাৰ্চি পিন তাহ লাচন তুম পেন না বাংকে এন ই জং চি মানিলে দান আফ্ৰাং পেন দান চি পি জি পুজ আলু চি টকৈ পুচিতা লাচন তুম পেন এনলো পলতে কমা ফান মা হালা আমেক কে থনথু হালা বাংচি লাহাই আকিছো লংথু লগ তাতে লাচি লাতুম পেন না বাংকে এন এ এন এ দেচি গেমি কালি এন মাচি এন এ আকৌ আনুকা ফ্ৰেক ফান পি মাচি পি পি
1: তাংতে এচনা লাম বাউনি নাৰ জোলাং কোপেনে কে পেনা পেন এক্সিডেন্ট আহুত পেনে মটর কচিং কই হতো পেনে ট্রেন কচিং কই হতো বুকে সুরি সুরি মুলুক তুমসি এফং বস আপ্রান কে দামলা পসনা দদ দিতি হালা বংস অপর হুত কে আকে ওঙা মনিত বং কে আপ্রান নাম জল পট হালা বংস আমেকতা ইলিতুম এনন উঞ্জি মা
0: এন উন কে লাং নাং জি বং গেলা আনচল জে আমেক আসু বং হিং নুনি দেত নাই আথে মো পেন জে থানাসন ইলিতু ভাগে নাই গে আমেক আসু বা কর্নিয়া সি নাই হালা সো আমেক আসু বাং থাং কেন হক বিদেত নেই পিনে রোড আগলো তাং হ বাতে হালা ডাকো পিনে সিরি পান লো আমেক দো কক লো লাপুসন বাঙ্গে এন সিতা আমেক আসু বাঙ্গে মেসেন লো আমুনিত বাঙ্গে থিলত লো হালা সন তুম পেন বাঙ্গে লাসন তুম অং মে অং নো
1: বঞ্চ তাবেল বাং সো ফ্রাঙ্গ বাঙ্গে আলাং তুম আহেমা সর তুম পেন দোনরা বা তুম পেন পেনে একা চেতক দোনাং কক পো
0: চেতক তাং আই তাং নং নং নে কমানে থিথে আফ্রাঙ্গ

0: সে পাহিং নুডাকল পট মোটা নাং থন পপ ইনে কে এন কে এন মেলো হে সেটা খালা জুম হে কাপড় আমি একে লং বাং জুম হে কাপড় খালা সব বাতায় বাতায় আবার সাই বাংকে লং লেদে তাতে
1: মে পিগ নো লাম সালাম গে থানকে বিসারালাম হালাম মেক কে এন বাং ফুবা আমাতে বাং ফিয়ে বাং আমি এন্ডেট পানা ফি আর লিকে দো কে থাক নাং জি কিছু কিছু নাং জি কুপেনে মেডিকেল আর ওনা তেং পেন কে খাম খে মাতে আকে চাক না পেনে লাপসন্দ মা
0: এনে গে থাং দাবি মুঠে লালো আমেক অপারেশন দে ফি বা লা আমেক লং দে ফি লা কেনে আমেক আমেক আংফ্রাম কি মেদ দে জিয়া ফান গে চিক্লোজন নি গে আপর নাং কক লা সি লা চিক্লোজন নি আপর গে আলা আলাং ফান কে পিন খাত আসন ডক্টর টম গে পিন খাত আতেং সি আপর পেন দোয়াই চো নাং পো আপর পেন দোয়াই চি চর নাং পো লাসন আমেক লাং পা ফু লং লে লাং পেন আর সি প্লাক প্লাক লং লে আমাহাং এ চিং মোর একদম কাছে হেন নট তাং হ পোলা ইলি তুম জি তু কে থেক লং ইলি তুম রাদাং বং সন্দু আমাহাং চিং মোর পো পো লাং পেন একদম চার সি প্লাক প্লাক চে হেন নট একদম লাসন বাঙ্গে উইবে দে নেই পু চার সাম জয় বা পেকাং থির পেন পু চে বেন জয় লাবাঙ্গে চিকলো জনি বাঙ্গে লাস আর অনা তেং বেন সি দুনাং পো পিনা সসমা পিয়ে সসমা তা চিকুব নেই উসুমার পেন চেলেম লেদের নেই আথে হালা উসুমার মা তিথাং পু ঠেক ঠে মোয়ামে কার দে ফ্রাক পুলো হালা আর রয় চিফ্রি এটা ঠেক লাসি কপিয়া পরতং কোসন পনে তা চিনে তা লাসি লাস টেং লহে আকো লাস পেন না ফি লা চিকলো জন নি বাঙ্গে লাগে এক চিং রাই পিক নেই আকো লা চিকলো জন নি পেন লিট প্লট আ ফি বাঙ্গে লাগে কাই আ টেং দো থাক মে সেটা লালো আনিং কান ওয়াং নিং কান ইসি পেন রুটিন অ্যানুয়াল চেক আপ কুপিনে পেন আছে প্লাং দেলো মেনে কোনানে কুপিনে ইনফেকশন টংগে দোলো মেনে লাসন আফান মানে অ্যানুয়াল চেক আপ আর নিঙ্কান ওয়াং নিঙ্কান ইসিয়াং বং ইফয় গে দাম নাংপো
1: মে পিগলাম জেলো নাং লিগে থান লাগে আতে ইরে তুম জং জং মনি রা তুমা বাং কাচি নিয়ে বাং সে কি অং লাং পোসে পুথো তাং লি থান এ পাজে মি পেন এ পাঞ্জি নতা বিসারালাম এমবে কে বাং গে মনি আবাং আর চন লং কে নাং সট লো বন সে তামে হা চম্পেন বং সি লবং সো মেক আওয়ে ডেট লো পুলতাং তে চম্পেন কাওয়ে ডেট আমুনি রা তোমা ফান আ মেক পুথত পিথু মে মা
0: পিথু মে মানে লসন ল চম্পেন আমি কে চি চার চি তা কে চি চার চি আথি দু কো মানে কে আমি কা হো মামা চি আবে মানে কে আমি থেপলের হালা সো তোমা হান কি থাং দা বিউন সিতালা আমি কা সো মা মে কা সো কা হিনু হালা দা লু বর ল তা হ চম্পেন আমা সে দা নাং লু বর ল কোপেনে আং ফ্রামাসন দো কক লো লাসন আতুম ফানচজি আহোম আমেকা হোম মাসে আবেদে পু ইং কক বাং আমেকা সু বাং আবেদে লহে লাসন তুম ফান মাং কি পি
1: পি দে লো
0: চম্পেন বসিতালা আমেকা সু কর্নিয়া কে হেং নো কর্নিয়া চট সে কে হেং নো পু বাং গে চক দে তাহে
1: লা বাং গে থন নি তাহে
0: লা বাং গে চট দে তাহে সেটা আসন কা ফ্লেক্স হালা আই বল কালবি পেন গো পুতং এ পু পনে বাঙ্গে
1: আমেকা হোম মামাল
0: আমেকা হোম মামাত লা আই বল মামাত সে আবি পলোতে লাগে
1: থাঙ্গা বিউন এলো
0: লাগে উন এলো
1: আনতে লা পোন কে নাং সট মুনিত আবাং আর জোনা লং লা এ মেক তাং তে লা বংসো এ কাচিপি লা পেন কে এন পেনে গভর্নমেন্ট পেন পেনে আওয়ার সাইলে পোসনা দদো মা
0: লা দা আমে কি পি পনো এবা আমে কে এন পনো গভর্নমেন্ট পেন গে থাঙ্গা কে রা পাবে গভর্নমেন্ট পেন আকেরাপ কি পি কে লা আই ব্যাংক আই ডোনেশন সেন্টার বা হসপিটাল কন্যামা লা আমি একে লার্জিয়া হসপিটাল লাটুমা ফান্সে আকেরাপ পিছত হালা আকেরাপ পুতা অপারেশন যেটু কস্ট বা অপারেশন আহুত আনাম বা কনমা লাদাক টাঙ্কা কেডাম জি খরচ কেডাইম হালা বাঙে পিপি গভর্নমেন্ট ব্যাংকে পিজি কে হালা সো আই ব্যাংক বা আই ডোনেশন সেন্টার আলং আলাং তুম মেশিন নাই ইকুইপমেন্টস টু পিক ইকুইপমেন্টস আদর সো পিক পিক হালা সো ইকুইপমেন্টস কি না মাফান বাঙ্গে গভর্নমেন্ট পেন আকেরা পি সেটা কমানি দান চিপিল উপলতে লা আমি দান কি পিয়াল আর আহে মাসর তুম লানা টাঙ্কা লং পোতাং লাসন গে আবি
1: ঠিক পেন কে পাচিনি রাম জিরো নাংলে নেঙ্গার লোপেন দোলাং মা
0: কাচিনি নাই কে নাং সট হরমুয়ান গে চেথান লাপাসন মধ্যে আনিং কানওয়াং দা ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস লাসো আপেন গভর্নমেন্ট পেন লাসোকে পাতির পি পেন পাই পাই ইং কয় রা ফো পেন চিটি নের কে পানকে আই ডোনেশন ফর নাইট পুসিকে হক ল লাসো আর রুইয়াং বংকে আই ডোনেশন আপু থাক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যাম্পেন মাতে লা কাছি মুম কাছে থান আই ডোনেশন আপ থাক লাসন বি পন পন হালাসো আর রুই আহুত

0: প্রিন্ট মিডিয়া, পেপার আলং, ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি, সিনেমা, রেডিও, লাহাই হই আকেরা এন পেন আই ডোনেশন মো পেন নিলি থানা সন লহে কসন সে চিপি ইমা ক মামাসি চিপি মেমা ক নানাসি চিপি মেমা আং টন পেন হালা সৌহুদ কাছে আনকান বাংলা কাছে থান কাছে মোম দো লাসি নন বাংকে রাত বাংকে ইসি কিছু নি নাই বাংকে লালো আমেক দান গেছি পি বা আমেক ডোনেট গেছি পি লাসো আলাম পুথাক কাছি নি আতুম জুম পেকলাম বা চিনি নেলাং বা পিজি পুস্তামে কনালো কি পিদাম পপি কাং হয় না পলা হাই আলাম মানে থাং গাছি নি নেলাং
1: লাপন পনং লিতুম ডক্টর জাকলিন তেরন পি লপেন প্রদীপ রংফার আতিমাং বংচু চিপুত আর জুই লংটাংলো লাসে নন স্টেজগরিয়া পর পর ফাইনের ক্যাপ প্লেনজি ডকডকলো লাসে গুয়াহাটি পেন কাপাচিতা আসামিস আলাম লার পেন ইংডেং ফারুসিরা থমকেরা ট্রক্সি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আনেং আর লো আলাম থে কিথানপন আর জুই থেওয়া

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: মানে এবং জংসে পে বুকে হোম এমব্রয়ডারি লাপেনা সনসনা পে কে রাজ্য নিখেহাং দো পুলোতে দীফু রং থারবে লং জয় কে পেনাং লিতুম হোম রিক তামে কাচিনি মু চজিয়া ফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সির ক্যাপ সির ক্যাপ সির ক্যাপ ফ হিনি হিনি ট্র কে থম
2: লাকে আকাশবাণী দীফু জাইমে কেবাং লাকে এফ এম বেনা লং পেন মেগা হার্স ফারে সিরা তো বড় সার ক্যাপ লাপেনান পার্থা নিউজ অন এয়ার অ্যাপ লংমেন্টা নাংলিতুম আরজি লংজি নোনা দুন্থু কার্বিলা মার্জান আলুনা যাই মেঘ দামিক লোনাং আফ্রাংসি আলুন লাকে জিতেন তেরাং লাপেন আলপনা ক্রপি আতুম গেলুন আলুন আলুন আলামথে সিংবে চেখাঙে লেবাংসু আলা মার্জান আমেন লাকে ইকা এমংবে তোতাংতে লেবাংসু আলুন আরজুইকা

0: ওই দাই আমাদ লোকপিয়ন আমাদ বিকাশ
1: লোকপিয়নৰ প্ৰথম পৰ্যায়ত গৃহ তালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ন 2027 আমাৰ লোকপিয়ন আমাৰ বিকাশ।
2: লাকি আকাশবাণী ডিফু জাইমেকি বাংলা কে এফ এম বেনে লং পেনমে গাহস পারু সিরা তো বরসার কে লপেন অন পারতা নিউজ অন এয়ার অ্যাপ লং বেনতা নাং লিতিউ মার্জি লং জি নন সে জিও পর পর ফাই সার কে ব্রামি ক্রে পো প্লেং টাং লো লাসি পিনি লামজির কিথান পঞ্জি বাংলা কে হুন্নালি তেরন পি এলাং লি কিথান পঞ্জি লাকে বারমন কেটে আরাপুথা লবংসোলামথে লগে পিনি সে কেরোট কপারজু পঞ্চেংলাং তথাংথে লবংসোলামথে আরজুইথা
3: আফ্রাংসে রেডিও নাংকার জুদুন কেডো আনারাদা তোমা ফানান্তা কারডম নাংপাজুর ইগলো ইলি তুম গাদো কাবে তা চিনিল ওয়ারমন বলতে ইতুমা ফান ই কমচেন কেদো তোমন ল্যাং লংলি ক্লিম্বার থেংপি থেং ফ্রাং লাপেন মারাত মারেং ওটেক বসো হেই হুই পাংরুম পেট পেনসি ইসি আবারমন কিমান লো লাহে হুই জং সে আবে পোলতে মনিরা তুম কে রেং উন এ লাপেন কে রেং জিয়া ফান পোলতে কাদো কাবে কে রেং আগ আপি আন কে মেসেন আপির থিয়া লং আমি থাং কিমান ওয়ারমন কে কেনাং সরল তুমন ল্যাং লাপেন লংলি আলং কে দো নাং জিয়ে হরমু কে আথিক ভেদ পেন দোলো পোলতে লাহে হুই কে ইংসাম দব লাপেন কি এন মিমি চিপ্লাং পো তুমন আলং কে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লাপেন ল্যাং আং উই হে হুই সি চিংবুই কুং তুমন আলং লাহে হুই আ গ্যাস কে ইংথের এর পেন দোলো পোলতে আকিরেং আপি আতুম আন কে মেসেন পেনসি কিরেং দুঞ্জি আজাকং লং জি সিতামে ন নাকায় হুদকে কিনাং নে আহরমু হে হই লাপেনকে কেতের আহরমুকে তোমন লাং লাপেনকে লংলি আলং সি চিংবুই কুং আসন সি কেদো লাপেনকে ইলি তুম আওয়ার মন আলং তোমন লাং লাপেন লংলি কাপাতের লাপেন আনপারটা কিনাং নে আহরমু মাতে কেদো নাং নে আসন পেন আজক বারমন কেতের ডোবেগলোম লাপেন কাপাতের আসন সি মান দেরলোম ওয়ারমন কাপাতের আপুথাক নিলি ইসন সন নিথান পন ইগলাং আফ্রাংসে লাকে তুমন কাপাতের মাতে এয়ার পলিউশন তোমন হেলো ওয়ারমন আলংকে ইসি আকেনাং সত নেইল পেরথে আলং মুনিত পেন ডাংল আংতন কেরাং আক আপিয়া তুম আন্তা তুমনকে কেনাং সরল আথিকে কাদু কাবে কেরেং আক আপি আন্তা আচেথে কাচে এনা হুটকে অক্সিজেন পোয়া গেসে তুমন আলং কাংসিপ সেতামে মুনিত আতুম পিনাং আসাই কে ক্লেম পেন আজকসি তোমন পাচি হো দেট মাতে পাতের দেট আসনসি নাং মানল ন নাকায়া হুদকে মিহি গ্যাস আং ওই লাপেন কিছু কানেম ওই আং ওই আদুগা

0: Ki pipen ajo klimbar pen ki reng api langa ok la pen long lea long ki du aduk so api hei hui anta pati et titi la pen long lea phanta paheno dak un. Isi ke mesena warmon along ki reng et api an ki du ki thak ki mesen jia phan la pen ki the unji la pen an para kaching thor unji a phan pulote mithang ki mana warmon a phan kapang cheo la pen kapater te pin a phan on an ke bor iponang ji. আনলতে ইলিতুম কাদোকাবেতা রেং মেজির পেন্দো মেপো ওয়ারমন কাপাতে আলাকে ইলিতুম কাদোকাবে আদাইল লাসনসে তোমন লাং লংলি চিংরুম পেট পেনসে ওয়ারমন তাকে মানল লাসি কাদোকাবেতা লাই হইয়া ওয়ারমন কাপাতে আসাই কি ক্লেম পেন চেরি চেসি কি মে আনলতে পেয়ারথিয়ালং ক্লার এট ক্লার বর পেন কি দুথি বা ফান্তা আকি মে দোপো লাপু আনসি নিলি ওয়ারমন কাপারটের আপুথা লামজির কি থানকে কাংতন ইগলো কার্ডম
1: লাপন আপন তুম ওয়ারমন আকে তের আলাম তে আপুথাক হুন্নালি তেরন পিপিয়ান কি থান পন আর জু ইগলং টাংলো লাবাং সো আলাম থে কে পিনিসি কিরত পন পঞ্চেংলাং ইসন কেনাং সত আলাম থে আর্জুইকা লাং হেনল ই প্রাণ লাং হেনল ইচি থেলো লাসে লাং পাচু ইক দেড়ি কিজু না লাং আর নিবাং তা মিনিট ফো পেম মিনিট কে অপরান পার্কলক পামে রা পুথত পাংসাম থু আনসে জুন নংজি লাং কাপাসু ইয়া ফুলে আলং আমাসে পাংসাম নংজি আকা প্রেকা ফুলে আলং জংসে পাইজয় থু ফুলতে লবংসু আলাং চিহু থু দেতাই দং কর লাপেন লাং তুক আকুং আর এলং লাং পাচিটি ওক লং লাই নংজি জংসে লাসন চিটি ওক দু পুলতে লাসো আদিম আলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদু রি কালিতে তাই নংজি কেজু নালং কিবি ই আলং বং মাতে আফুলে কাই কি তা দি বের নংজি লাপেন লাং কেচু এন আহুতা ই রি পেন চিফু ফেরা আবে কিদু আহার লুং পেনসে লাং চসক নংজি আদুন্থু আকিনাং সদপার কাপাচিনি আলামজির আর্জু ইকা নাংলি তুমজংসে কাচুনিং রিয়ালঞ্জির আর্জু ইং তুং পুলতে আলম বিলম আজাই মেক আলংলে ওয়াসাপ নাংলু ইগনুন ওয়াসাপ নম্বর কে 9476880085 ওয়াসাপ আলং কে তক নাংজি লবসন হেনল জাই মেক আমেন আলম বিলম কমাচি কিলুন মা আলুন সেপি আলুন সেপো অমেন আলুন আলাম থে আসাপ সতক নাংজি কার্জু কাংতং আতুম কেদো আদিম মতে আরং অমেন লাপেন কার্জু কাংতং আতুম অমেন আলম বিলম আজাই মেক এরো এলং বাতাই হিনিসি রোডপারজু চট লাকে ভোমকুরি আর নি আদা পরফাই নের কেব রাম নিথম কেব আপর লাপেন আইজু পরফাই সের কেব রাম নিথম কেব আপর কেনাং সৎ কাপাচিনি আলামজিয়ার কে লানিক চলো

0: adun thu ka ju kang tunga bang ke indiana history along lapu an nong nam ka che thang klong abang phu ke kali alangli men ke hemu alangli apu thak ke ilitum indian history along se tame lines hini ke thom ansi chali pon long chot ason hemu aphan ilitum chini dam o abang avese tame alangli ke inot common man mate ilitum ason thak thak amuni alangli ke inot beha be park ke klama bang phu alangli ke eme thang pen richo ga che pamana bang phu iklo alangli ke inot military thinker lapen ke military genius alangli kai along batai inkore ga thom ron che dan tang abang phu iklo laswang bong pen batai inkora hini aron ke alangli che pahai long lo ladak pen langdam phu sita me alangli koson kama tha abang phu ma lapen ke alangli inot ning oi me me abang phu koson pen sila an richo ki the ke man long ma lahai ang ton alam chining tung pik answer lapen bang ke thom ke chok abang ke alangli ke inut sorlo sitame ningro chop abang phi alangli men ke tribhuvan mahadevi alangli ke orissa along isi along ri tu amen ke bhomakara dynasty along kachari abang phi iklo alangli kai sitame isi ningro chop asondo pirthya kai ningkan pharonar ke apra phokep edia dongarai malom alangli tum along ri pen kachi dialog pala along ri atum alangli tum aphan tum pradamlo ফুলাসুয় পরহুত ভোমকারা ডাইনেস্টি আরি চৌকে ত্রিভুবান মহাদেবী আচর আলাংলি ফান আপ্রাণ আরমরিক দেয়াল লাসো কাতুম্প্রা আজয়নি আলাংলি তুম আলং রিয়াদাং আবাং বিহেকল লাপেন হাদা কেদো আসংজা তুম আন্তা হালাবাং সলং রিপেন চিত্রেকসি ইনুত পেন ইনুত দাম্বমল লাপুসনা পরহুত ত্রিভুবান মহাদেবী আবাং সরকার চেরাই দুনসি ইন্ডিয়ান আহিস্ট্রি লং কে চেংসি সোয়ারলো পেন মেথাং কে জগওয়ান কে চারি এবং ফি নংসে মানল আলাংলি সরকার কাপাথির চটকালিসি ইসি কংতং ক্রিং আলংরি পাচে মানথুল লাবাং সো আজয়নি আলাংলি নিংকান ফারু সোসে কালিঙ্গা আলংরি চারি চালম পনল লাবাং কে থমা ফান হেনল নিলি কচে তংগাং টুং কে সার
1: কৃষ্ণজি নাংলি কে কেরেং এরা ফুরকি মো ইকলো লাপেন নাংলি কে হিস্ট্রি আলংসি লুট ইক চক আনলো নিলি দা নাংলি সাইড দাম ইকলো লাপেন ইসি নিংকেরো চপ বাংকে নাংলি সাইড অলং ইসি আত্যাবদো হাদাক মনির তোম কারেকশন লাপেন সাজেশন মতে কেপা চকঠু লাপেন বিদি সুরে সিতামি পিধুনমি লাপুসন কনস্ট্রাকটিভ ফিডব্যাক মতে কে মেসেনা বিদি সুরে কি পিধুন আওয়ার্ড সাই নাংলি কে থোপন কে মি ইকসেন ল নাংলি কাপড়েগা তুমপেন বিদি সুরে লংপন পাংচেং লমা লাপেন লাহায়া বিদি সুরে কে লংপন পেন নাংলি কোসন লক এক্লেম্পন ইকে
0: কালাংলো স্যার আলংলি তুমপেন পেনাং আনা বিদি নং পালেলে স্যার বিদি হিনি নংলে দো ইসে বিদি লাকে ইলিফান একে পাচকলেম লাকে লবং সোলং রিয়ালং লবং সো পরহুত লাসে লবং সো আদেত আলং আরি চলো লাপে লবং সো পরহুত রন থামা দোলো লাসোনা বিদি তা ইলি লং নংলে কাপড়েগা বিদি বাংকে নংলি লবং সো আ ওয়েবসাইট আলং লাসোনা ফিচার্স তামে থাপন লো পুলোতে ইলি তুমালং হিনি আ সাজেশন নংলে পো লাসন থাক থাকসি জংসি ইলি তুমার লং ইসিয়া সাজেশন নংলি লাবংসো লং রিয়া লং হালাবংসো আরি চৌসি লাবংসো আদেট চারি পন্ড পুতে নিলিতুম আলালিতুম আ সাজেশন এন পন পেন নিলিতুম থাপন পো লাসনসি নিলি ফান সাজেশন নংকে পি নংলি ইন্ডিয়া ফানকে চেপাকলাং এডলো জংসি কাপ্রেগা দেট আ লেভেল আলংসে তামে চেপাকলাং পন আসনতে আনসোসে মে ইকজি পুপেন নিলিতুম লাবংসো ফিচার ইমপ্লিমেন্ট ক্লেম পনলো লাপেন নিলিতুম কাপ্রেগা ফিচার ওয়াং পেন নিলিতুম ট্রাম কার্ড সেলাম পেন পেনাং আন এম্পায়ার আদাতা স্ট্যাটিস্টিক্স পিপেন ও সোমারাতুমা লং আন পালেজিয়া ফান লাসনসি কাপ্রেগা বাং কাপ্রেগা বিদি নং পিছুলো নাংলি লাবাং সো ফিচার এলং আদিম ওয়ান এট নন পু ইলিতুম ডাউনলোড এর আমাত কাদুকভি চিশিয়ার লং পঞ্চি আফানসি নিলিতুম ফিচার ইমপ্লিমেন্ট বমলো লাসে ইলিতুম চিনি বেগ নাং পো আথে ইলিতুম কে চক চে দো বেগ পো আথে ইলিতুম কে কেথেক পে কালিলাং লাপেন লাহাই চিচিনি পেনসি নিলিতুম
1: টন ইসি সোসে লাপেন পূজা আলং আসন সন আহরমু কেনাংজি আসন হাই হুইসি চোজরল পেনাং আনাতুম টাংকা কেলং কে সুঙাচক আলাংলি তুম বিহা বেপার আহিন কাচিং থুর আহিন আবং কাতিকুক দুককলো বনসিতা নন কে লাকো আনলে কে পা হিনু চটকালি লাকে হেমি সিয়াং বং লাপেন হামফাঙা তুমসিতামি চিংটাং নাং ককটিটি

nili alangli tum aphan kachuru kangtung athi ke alangli tum drugs kichu atum aphan chitami kepachu chede ji aphan kirabdun ji aphan chi kaiketa cherok tok pensi dopon ikver report drugs pre india aphan nangli kopine powerful slogan seram thekma il tum non kithur mi musician atum lapuson alun seram thek jima ladak drug pre life amenses ke duason tangte student lapen theater groups atum ning iruchop a short place talk thek ji ladak drugs ke enpen akisung lapen kuson drugs ke chupen kechepa jok ji aphan ato varsitami thanponte il tuma data long sita penang anke thek content creators sitami du nilinangli tuma phan nangchung rikang tungke alangli tum kapre alampen der kaching thur ji aphan nangli tum lapuson a content selampon ikha nangli tum nangmina kabot yaputhak hashtag pen social media along sitami sirpon ikvekta athe formal campaign pente creative effort formula ason le durong ahuta du wang ignon ilitum kaduka visitami non kitur miari so e janga tum aphan drug pen kepa jok ji aphan chirap chitudun ikveklona nangle tum sitami hashtag drug free youth kabor e aputhak social media along ser ikvekta niliga chinghon dedarat paipaya chiklu ahut ilitum kaduka vi atum sitami det longri ka chinghon alir alon thekpon longlo labangsu aporahut det longri ka chinghon dovektiti national handloom day lapen bharat churu andolan pendanglok labangsu ka chisong along kachirabduna tumaphan chikimopon arnilo independence day lapen national space day ke bharat adeda phan aning pathe ponlo har ghar tiranga abhijan akimatha anjase pangtang ponthulo vande mataram non ningkan pharu sirapho kep aningkan kepling anjose ningro chop nona phong kutinar kepen aki ong tiranga selfies upload ponlo lapen labangso tiranga ke talon ponki bharat adet chotkali pininke suryapat tiranga ake rapen il tuma tiranga det atok anu along isi ke prekjek aphan damlo fizia det along suwa along si arni nangke chon pencil labangso a tricolor alama pangjar ponlo lasupena phi asia africa europe lapena phi america adet along san francisco along an india mission lapen post along an sitame tiranga alama pangjar ponlo nangli tum matha pon ikta labangso amumang ke project ason pethi along ani pangkang plup ason tak thaksi ili tum tricolors sitame pache thang pon pluplo laki ili tum aning aklong kaike sitame deadlong ria phan aning du ikverpo lapen ningching sam du ikverpo labangso kabor yalong chirabdun atumaphan nilihin pen kurwangthu nangpa jiriglo nili gaching hon dedarat ili tumarong supi lapen rongalu atowar along aniwang ta adap lapen arni kang saman lakko anez aswarlu atum saige klem chiturinlo kumadne ki arwo hanjorpo kumadne abangke thesiri madne abangke sake jor akulat dupo madne ki mir milur lapen puja along ason son ahormu kenangji ason hai huisi chujorlo penang anatum tangka kelong ki sungachok alang tum bihabe par ahin kaching thur ahin abang katikuk dukoklo bonsta non ki lakko ani paya phurun lapen injordo anatum aphan pm sanwanithi jojona penajok puthot akimia jakong longpon thu bomlo suarlo ajakong alama puthak chithan uwangwe ahokpen ki lanzo se chithan pon unang jilang pm sanwanithi jojona along ali chu endun atum an phan plikebra trok an abang ke suarlo atum saisilu lapuson ateng bulote lakthong kebra pho asuarlo atum ke labangso ajojona penajok আমি থাং বিহা বেপার আলং আপ্রাং চিংথুডুন বমলো জ্রপো জ্রপিয়াতুম ঘাজিয়াবাদ আলং ববিতা শর্মাজি কে ইসি কে মেসেন আজং থানলো ববিতাজি ইসি আকুলা চৌসি চিংপুলো লাপেন কে পূজা আলং আসন সন আহরমু কেনাংজি আসনসি চুজরলো মীর ধূপ ধুনা মিলুর নারিকল হাই হুই আসনসি চুজর পেনসি আলাংলি হেমতুন ইসি আফান চেলাং চেলানা ইলো লাপেন চেরাব ইদুন বমলো আলাংলি বট ই পিক সিতা বিহা বেপার কেপা চিংথুর জিয়াফান টাঙ্কা কে কেনাংসত পি এম সনবানী ধি পেনাজক আলাংলি পেনাং আনা কেরাব লংলো আলাংলি আমেথাং আকুলাচু আলং পেনাং আনা হরমু পাবাতপন বমলো বিহা বেপার আহিন পাথে বমলো হরমু কেনাম আতুম অং বমলো টাঙ্কা কেলং আফাই নাংবাত বমলো লাপুসনসি পেজো পেজো পেন তোবার আকুং আলং চোজর চলা

আকুলাত চৌপে ননকে ইসি আকুলাত কেথে চিকিরলা দেডল জিরপো জিরপিয়াতুম বেঙ্গালুরু আলংকে দো টি এস নিঙ্গামাজি আলামতা ইসি নিংকিরুং দো নিঙ্গামাজি লাপেন আলাংলি হেমাচর চেরাপেটসি ইডলি দোসা লাপেন সম্ভার কাছে জ্বর আসাই পাংচেংল আসাই এবাংকে পাংচেং দেডল সিতা লাসো আসাইকে পাচিং থুর জাফানকে তাঙ্কা কেনাং সত দুককল নিঙ্গামাজি তা পি এম সনবানিধি পেনাজক আকিরাব লংলো আলাংলি হরসেল পেনসি হরমুগাচো নাম পাংচেং দুনলো লাপেন মিনু আলং তা পেনাং আনকেচু আসন জগপন ঠুল কাচো নাম আতুম তা বাদ বমলো তাঙ্কা কেলং তা নাং বাদ বমলো লাপেন হেমতুনি সিয়া কেসং দু আন তা ননকে মেপন বমলো ননকে আলাংলি আসোমার বাংকে থমা ফান্তা লো কেচারলি আহিন পামে সেন পেন পচারি দু নংলো জিরপি জিরপ আতুম জংসি ইনুদ আসুয়ারো বেহা বেপার আসাই আহিন চিংথুরলো পুলোতে লাসুয়া জক আংটন হেমতুনি সি আকাইতা পাপ্রাং দুন বমদিটি ওসমার আতুম তা লো কেচারলি আহিন তা মেসেন পো হেম আলংকে নাংজি আসন আমং সিতা লংপন বমলো লাপেন চুনপন বমলো লাপেন সুয়ারো আমে থাং পেন চারজাব উনপু আনিংচে থেপো লাপেন আজা কং তা দো বম্পো লহ্যালো ইসি সুয়ারো আকাই আলং সুয়ারো আজা কং লাপেন সুয়ারো আসে আংতং নীলিকা দো কাবি আংজির তোবার আকুং আরাই আলম কাচুবিয়া কুলাচু আসাই কে ক্লেম আতুম আন আংজির আফান তা নীলিহীন পেন আলাংলিতুম আফান আকাই আর্জুন কাচিং থুর্জি আফান নিং আক্লং পেন কুরবাং থু লাপেন আকিরূপা জিরল নীলিকাচিং হন দেদারাত কেপাং থিয়টা ইসি কেথে দুং কেথে কাসন জংসি ইলং আদিম আলং কেপাংথির আসাই ক্লেম্পন লো পুলোতে হালাদা কে দোয়া মনির আতুম তা লাবাংস কেপাংথির আসাই ক্লেম্পন বম্পো লাপুসন লো পুলোতে কেপাংথির আঞ্চত কালিল হালাবাংস আদিম আলংকে কাপ্রেক আমু মাং আসনসি চিকিরলা লাপো দেড আংকাং আলং আলং রি তিন সেতা লাপুসন কেপাচিংথুর আসাই কে ক্লেম্পন কে নীলিনিং ইংসাম পিক লাপেন নিংনাংরং পিক আসাইল উত্তর প্রদেশ আলং রামপুর অরং সুপি আলং ইসি পাটবাইপ অরং দো হালাদাক আকাশ লপেন রোহান বাহিনী জিরপোপোদো আলাংলিতুম থেকলংল হালাবাংসো আদিমালং আদুঙা রেমালম আন্তা তেরপিক লাপেন কেতের পেনসি প্লেং থুপল লাপুসন থেকলং পানলা বাহিনী জিরপোপো আবাং বেগ চিহুম পনলো লাপেন কেপাংথির আসাই পাংচেং আফান বার টাংলো মালামসো ফি কে পেজো পেজো পেন পেনাং আন ওবে কিমি আতুম তালাবাংসো কেপাংথির আসাই আলং চিরাপ চিতু দুন পেন পাংচেংলো ইসিয়া বিতুং আসন নাংচেমান দেডলো লাবাংসো বিতুং আতুম আমেন লাকে ক্লিন আপ পাটুয়াই লহাই ওবে কিমি আতুম নন পেন পেন লং প্লি আন গঙ্গা ঘাট পাংথির পনেডলো টন ইসি সে আপ্লাস্টিক কাংচে হাই হুই পেনাং আনালাং টেং আলং লাপেন রাত আচাতাই আলং পেন সিতা পাংথির পনলাবলো জিরপু জিরপি আতুম লাপুজন থাক থাকসি নন এ বয় শ্রী অমরনাথ জি যাত্রা আলং তা কেপাংথির লাপেন রাত কাচেপাতি আলং ইসি নিংকিরুং আমহর ঠেক পনলংলো কুয়ানে তোবার হি নু আলং সিতা কুয়ানে হাজার কেপাংথির আসাই আলং কেক্লেম আতুম আদাব আজু সাই কেক্লেম চিমিটমে লাচুয়া চিক্লো যাত্রা হুট ফারুপলি মেট্রিক টন পেন আবাদ আকিথু কাংচে দুআন পাংরুমলো নিরিলাবাংসু আসাই কেক্লেম থেকলং পেন ইসি নিং নাংকিরুং দুকক লাপেন নিং ইংসাম পিকানলো কেপাংথির আসাই আলং হালাদাক কাচার দম দাম আতুম তা কেপাংথির আসাই আলং চিরাপ চিতু দুনলো সুরিক্রে ট্রক পেন আবাদ আজাত্রা আলং কেবাং আতুম তা লাবাংসো কেপাংথির আসাই আলং চিরাপ চিতু দুনলো সুরি কেপেন আবাদ আজাত্রা আলং কেবাং পেন হালাদাক কেপাংথির আসাই আলং চিরাপ চিতু দুন আতুম আফান রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেট পাজির পনলো লাদাখ এসন কেপ্রেক জেগ আসাই কেপাক্লাং তা থেক পনলং যাত্রা তুম হালাদাক লোজাই লাপেন গাধো আহি পেন বায়োগ্যাস সেলাম মাতে কিরলা দেডল লাসো পেন ক্লিন এনার্জি স্বজ্যোতি পেন আজক পাখেলান দাংলো লাচন সে বাবা বারফানি ইংথির জির আজাত্রা আলং কেপাংথির তা ইসি আসাই লাপেন নিং চেথে পু ইসি আমু মাং চেপ্লাং দেডল জিরপি জিরপো আতুম ইলে তোমা রং আলং পুনন রং সুপি পুনন ইলে তোমা লাং রয় পুনন কাংথিরা দিম মাতে কাডম গার্ডি পুনন তা ইলে তোমা অর আদুর পেনসি আজাত্তা চিকিয়ারডা উঞ্জে লাপেন জংসি কেপাংথির আসাই আবাংসি ইলে তোমা অর আদুর আলং জগদুনলো পুলোতে ইলে তোমা দিম তা আঞ্জসে লাংমি পো নীলিগাচিং হন দেদারাত আহুত পেন আহুত কে ইলিতুম আপর কেলি আহুত নিং কে হ্যাং পেন কে ক্লেম আসাই আসু আসা সিতা একাই আলং ইসি কে থে দুং আতোবার নাং ইংপু পিডিয়াটিটি লাপুসন থাক থাকসি বেজালু পুরু জি যাত্রা লাপেন নাগাল্যান্ড আলং ফেক আলং রি আলং কে কাচিংবার আসন্দ বেজালু পুরু জি কে সাই কাছে তুই কিয়া হেমতুন আলং সি কে থে গে দিংলো

bihegangko hut penta alangli apaya puaphan sai kachuti ki loksi kethek dunlong lepen alangli ke mir aning dokpik ningkan suri hini reng koi re si ahut alangli la suan ning ke hang pena jok masap so cha tai along mir chu ipang chenglo la so pen thu pejo pejo pen alangli la so hin warsai thek pon longlo alangli mathalo pangri pangdon punon aka prek arong aji punon sita mir ka kenang sotlo la so jok vesalu ji la so ahin abang ke klem sikjit pen paprang ponlo la puson alangli local krisi vigyan kendro along pen scientific aron pen mir kalana ahin se ke en ponlo la so pen thu alangli chiri si pen ta ge jum alangli along suri kwa ne agle dulas arong so si ki e pangchenglo ke chengsi ki e pen alangli suri phora abat anamir papu pilo jirpi jirpo atum la bangso asai ki chun ke vesaluji afan isia ki mia keng kam kachi jorlo alangli mir ki e asai anjo se kapaching thurlo la pen aprang ke te bok te rai ame thanga dimalong si mir ga chuna matum do chot sita non ke nagalen angkang chotkali dilhi la pen mumbai along ta alangli long mir ke na matum do vesalu puroji akai along pen ili tum afan akathana lam ke lalo jong si ili tum ning ke hang ason ke klem pen asap che pa duk pon thu chet la pen akimi ato war ek thana bang do pulote ili tum akimi la pen ki judun e pin akimi awar sai nang klang bom ji nili ga ching hon de dara il tum ang bong tala puson amuni do pik masap su asai ke klem pen pejo pejo pen la su asai isi awar sai ke mi chikar la det titi urisa along debrigard along isi dhudru kusum arong do penangana ningkana prang maithali bhuija ji aniwangta ingnama jo damvyatiti ahutpen ke meche thorjia phan theng chu endam ahutpen ke mahua lapen kinduarvo chu endam aphan dampo ahutpen ke hen upka chu endam lapen akaprek ingnama longpen ke long ason ki endam aphan labangso ingnama longsi pinang ana hem tunatum laso ingnama ju si kereng ji aphan awar sai chu endam sida methali ji debrigar along ecotourism along chepa okdunlo ladak pensi alangli ingnam lapen nampi namdur along pen isi ningke matha ka chilardulo nonka langli kayalong nampi namdur ka chirai koma phansi bor ilo lapen ladak pan alangli kereng iawar saita chilong ponlo jirpi jirpo atu methali ji akayalong bangso akachilar nangki dopen kaprek asang pimara atuma phansi ta me aningru ponlo pini bang trok kapso se asang pimara tum ingnam karai komalong chirap chitu dunlo kumarne ke নামপিয়ারো কেরেং এটা পিয়াফান কেরাই কম জি আরপু দেংলো কমান্ডে কে বাপ বি আকলাম ইপাংচু জিয়াফান চিতু দুনলো লাপেন আজহা কাসাং পিমার আতুম ইকো টুরিজম আসাই আলং চিরাপ চিতু দুনলো জিরপি জিরপ আতুম মেথালি জি লাপেন দেব্রিগর আতুম কটেতে প্ল্যাং মেথাং কেরাই কম চিতামি ক্লেম উন লাপেন পাচুন উন বাংসু কটেতে আতুম আকবর ই পেন ইলে তুমকা দো কাবি আফান পেনাং আন নিংনা পরুংলো জিরপি জিরপো আতুম ইলে তুম আসু পি আতুম আকা হেমান আমাং চিক্লু লং সো আন কেপলে দামলো লাপেন পিয়ঠে আদাং আলং লাসন কা হেমান আমাং বাং সুরি সুসে আসু পি আতুম আফান ভারত কে ইকলাই ভেটসি পচে রাপ্পু আলাম আর্জুলং লতে নাংলি নিং আরং জে বাংস আকবর ই আমেন কে মিশন শক্তি সত পুহেলো বাংস আওয়ার সাইপেন ফারুই সিরানের কেপ দেট পি পেন সুরি কৃহিনী লোচার্লি আসমার আতুম স্যাটেলাইট টেকনোলজি কে চার্লি লাপেন ইনোভেশন আনাত লংরি আরোগে পাপ্রাং দুঞ্জি আবার সাই লংপন বমলো পাই পাই ইং কয় রাখে থম ন্যাশনাল স্পেস ডে আর্নি বাংস মিশন পেন ইসি লাংমেসেন আমহর উত্তরপ্রদেশ গ্রেটার নয়েডা আলং থেকলংলো গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি আলং মিশন শক্তিশত ইংদেংহিনিয়া ফার্মান চেংঠুলো বাংস অপরকে মি আহুত পিয়ঠিয়া ডাংপেন কাপ্রেক কাপ্রেক আদেট লাপেন ভারত পেন কে বাংবম ফারুসে লুচারি অসমারাতুম ইসি ভেট চিংরুমলো ভারত আলু আতক আনু লাপেন হেলো উইং উইং পেন কেবাং কাংবাইটাং লু চার্লি অসমার আতুম সিতামে লাদাক চিতো দুনলো বাংসু আং তন আকাবর ইয়া কেমাং সিতামে আর ডি দুকলং লু চার্লি অসমার আকা চিরাপ চিতো পেন আজক স্যাটেলাইট চিক্লোপিয়া অরবিট আন কেপলে জিয়াফান চকলিমলো জিপো জিপি আতুম নিরি নিংথে দামলো বাংসু আং বং পেনাং আন লু চার্লি অসমার আতুম কেবাং জিলাং আপর হুট সায়েন্স টেকনোলজি লাপেন ইনোভেশন আনাত মেথাং আমেন আকাং তুয়াং দেং চুপালি দুঞ্জি নীলিগাচিং হন দেদারাত ননমালম আভোকেদু আথেসিরি আলাম এয়ারসেট প্রুংসেটলো বাংসু আথেসিরি আপ্রাংকে অং দুং আতুম চিনি নেলাং তাহাই বাংসু আভিলু লাপেন আদিমান আপ্রাংকে জুম পিগলাং সেতা ননকে বাং

0: tua thesiri dining table along si thekdong long pini bangso thesiri ki okran lapen premium market aphan akinang dukoklo ye tumga chutu ki ara da tuma phanta bangso thesiri pen akirabdo andhra pradesh katpa along vadaras ji ke isi ajong thanlo alangli penang ana ningkan pen bok bok lapen lo thesi katiki anisi alangli jirpo abiri arlo avoke do thesiri ke pathe theklong lo laso afi alangli youtube along bangso thesiri apu thak tarliplo non ana alangli ton pliso se avoke do thesiri tiki detlo pini alangli bangso thesiri te bok terai ahi thi borwa along si ke jora phan thondamlo thesiri ki mi scientific abidi lapen joy ke pen chu jor chalan pen ajok biheka farm pen ke long atanka penang anaka chelar nangdulo tamil nadu koida kanal along kedu chutikia bangphu chandra sekharan ji hector achiti malong li along avoke do ka tiki pangchenglo alangli bangso pen mesen ador ta long ponlo karnatak chikamgalaru along chutikia rada tumke kufi ka tiki ajo avoke do ta tiki ponlo bangso pen alangli tumku fi lapen gulmuris pen pen penang anador ali longlo jirpu jirpiatum rongsupi a restaurant along avokedo tos alamke arjilonglo sita bangso avokedo a jok pen ilitum innovative chutuki arat ke income ta eson recipe lopu peklanglo mate methanga det avokedo pen nangli tos ahuwata nangbatlo chutuki aratum income ta nangbatlo nilikaching hon detarat nini ni thoma philote chitige thom arni ilitum mahanayak uttam kumar ji ningkan faruke pleng mahange thek arni talandunpo jirpo jirpiatum uttam kumar ji ke inut versatile actor alangli ga cheparjan penajok munir aning along penang an aningkang samdolo lamarjana ningke dogatum ke kroike siriman satyajit rai ke nayak the hero lamarjana script ke toke mahanayak uttam kumar ji aphan munthipa me pensi ke tok pu hello bangso script along isi dignity lapen ke project arsikrung emotional ta do pusi siriman satyajit raining jelo kachaparjana puthak ke pareng verji aphan alangli penang anchapa duklo uttam kumar ji ki amethang a ot mission pen pen munita phan kirap alam ta alangli than pachini pon alangli kayar janman tunita ke rempensi obop abang kali pupen isi thedung chali donglo ke chengcheng ke alangli lamarjan lang abang jumpik sitame alangli ke chepaduk ington te derlo alangli la an kang tu yang denke le dun long ke kabor ia joinelo jrupo jrupia tum nili ning dolang nili kolkata truth so bomahut uttam kumar ja hema thengno pen damlong lo haladak induta munit nili phan alangli mohor ipak nang pilo nili puthat mahanayak uttam kumar ji aphan ninga klong pen kardom pa jelo alangli kaita ilitum ninga lo sidu verji নিলিগাচিং হন দেদারাত ইলিতুম আজুতাং লাপেন রংআজে ইলিতুম আফুসার ফিসার আংথুন পেন পেন ইলিতুম আংবং কাচিং রুমজি ইসিয়াবার সাইদো কেবাংজিলাং আর্নি ইলিতুম আনজসে পেনাং আন রংআজে তালনজি চিতিপ্লি আর্নিকে জন্মাষ্টমী রংআজে তলনপনিকপো চিতিয়াচে ক্লুয়ামাচি বিশ্বকর্মা পূজাতা তলনিকপো বাংসোয়াপড় হুদ ইলিতুম তে বক তেরে আর্জান কিহি কুমলিন কিঠিপ আজিরপো আতুমাফান মানপিং চিপিনাংজি চিকলো এজন জনিয়া ফিকে দীপাবলী তনাং কেলিলো লাপেন লা বাংসো আফান পিজো পিজো পেন চিসিক চিদাং বমলো বাংসো রং আজি আপরহুত নিলি পুঠত ভোকেল ফর লোকেল আলাম পার্নু থু ইংতুং লাপেন ভোকেল ফর লোকেল কে লংলে পেন কে থেপ আমি লুর কে নাম চটকালিসি বাংসো কে মাং কে থেদুং ইলতমন তু নেতা হেমা ফান আজাদ হরমু লে চুনাম সিতা ভারত আলু গাছেলাম আহরমু কালাং মা কালি মাপু ল্যাং নাং জি ভারত আলু কাছেলাম আসন আমু আফান নিং চেপাথে সি ভারত আদেদ আফান আমহাং পাকলা ঠেকজি ইলিতুম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আজিরপো আতুম ইনফ্লুয়েন্সার লাপেন সেলিব্রিটিস আতুমতা লাদাখ আর পুথে পিক ভোকেল ফর লোকেল আফান আরডিপি ইগনন লাপেন কাপড়ে কাতুম আফান তা আরডিপাপি ইগনন পুনে লিয়ালাংলি তুম আফান চুনিং রিং টুং জিরপো জিরপি আতুম নাংলি দুং নাংলি রাই আলং তা লাসন আমুনি দুতাহাই মেথাং কাবর ইপেন হামফাঙা ফানথে দু আকা চেলার কেবান আলাংলি তুমা পুথাক নাংলি তুম মন কি বাদা ফারমান কি দু নাংটক একথা নাংলি নাং কেলু আকি দু পেন আজক দেট আতক আনু কমাদনি আফান ইসি আকি মিয়া নিং রুং তাহাই নিরি নাংলি তুমা বিদি সুরি আফান চংহং একদিন পো সুরি সুরিয়া কার্ডম পা জেলো কার্ডম
1: লাপন আপনার লিতুম

ইংডেং ফারুসিরা থমকে ব্রাট্রক্সি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আনেং আর লোয়ালামথে কার্বি আলাম লারপেন আর জৈলং তংল লাকে একাশবাণী ডিফু নমসে জগরিয়া পর ফাই কেপ প্লেংটাংল লাসে একাশবাণী ডিফু পেন জাইমে কেরপার জুকে লাপানসে কাংটনেগল পিনিং ওয়ে কন্ট্রোল রুম লংসাই আর ফুকে দেং বাংামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বেরেন টিমুং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সামসিং তেরাং পুথর পেন আবাদ পর ফাই ফোরামনি